রুক্মিণী গর্ভে কৃষ্ণ বীর্যে জাত হইলা মহাতেজে, তুজাই বেগে করনাশ সে তোর মরণে বিশ্বাস, কহি চলিলে শূন্য পথে অসুর মারিবার অর্থে, নারদ বচনে অসুর প

আজ সকাল 7টা বাজে 10 মিনিটে শুনবে স্বাস্থ্য সূচনা, এতে শুনবে ইউরিন ইনফেকশনের কারণ প্রতিকারের সম্পর্কে কবে ডক্টর সুধাংশু শেখর পণ্ডা। সাহিত্য পত্রিকা কার্যক্রম সৃজনিকা শুনিপারে সকাল 7টা বাজে 35 মিনিটে, এতে শুনবে সাহিত্যিক মুক্তকণ্ঠ প্রধান সহ সাক্ষাৎকার। সকাল 7টা বাজে 55 মিনিটে প্রচার করবে সুগম সঙ্গীতর কার্যক্রম শিল্পী ছন্দারাণী সাহু। সকাল 8টা বাজে 30 মিনিটে শুনিপারে সম্বলপুরী গীত শিল্পী রোহিত কুমার গর্তিয়া, দুর্গাপ্রসাদ ভূই এবং প্রভাসিনী রথ। সকাল 8টা বাজে 45 মিনিটে প্রচার করবে সুগম সঙ্গীতর কার্যক্রম শিল্পী তানসেন সিং, শুভশ্রী পাণি এবং নবকিশোর মহতম। হিন্দি কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ সকাল 9টায়। দিন 11টা বাজে 5 মিনিটে সম্বলপুর গীতর কার্যক্রম শিল্পী বিনায়ক সাহু, রামেশ্বর দাস, মোহন শেঠ, সিংহধারাণী জানা এবং পদ্মিনী পৈঠারু। হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম খোলা ঝরকা দিন 11টা বাজে 30 মিনিটে এবং বাতায়ন দিন 12টা বাজে 15 মিনিটে। আপনার চিঠি পাইছু কার্যক্রম প্রচার করব দিন 12টায়, দিন 12টা বাজে 30 মিনিটে অনুরোধের সম্বলপুরী গীতর কার্যক্রম, দিন 1টা বাজে 5 মিনিটে সম্বলপুরী গীত। শিল্পী প্রেমনাথ বারিক, ফকিরমোহন পট্টনায়ক এবং যোগেশ্বর পণ্ডা। দিন 1টা বাজে 20 মিনিটে ঘর সংসার কার্যক্রমের বিবিধ, এতে শুনবে স্বপ্ন বিষয়বস্তু উপরে আধারিত এক বিশেষ কার্যক্রম। দিন 2টা বাজে 45 মিনিটে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম, দিন 3টায় শুনবে কিষাণ ভাষার সামাজিক সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষাণ ভাষার বিশেষ কার্যক্রম মকা পপু ঝকা ঝকা। আজ এতে শুনবে অংশুঘাতর কারণ তার প্রতিকার, এ সম্পর্কে কবে ডক্টর মহেন্দ্র একা।

0: ତୁମେ ଯାଇଥିସ ଫିରି ଯେନ୍ ବାଟେ ସେ ବାଟେ ମୁଇଁ ଆଜ ବି ବଇଛେଁ, କେନ୍ନେ ଦେଖିଛେଁ, କେନ୍ନେ କେନ୍ନେ କେନ୍ନେ ଯେ ତମକୁ ଭେଟିଛେଁ। ওই পদে দুপথী আপন ভাবপূর্ণ অবস্থাকে রোমান্টিসিজম কে নিকে পৌঁছি যাবে।
1: আর গোটে কথা আজ্ঞা, যে এই যে অনুবাদ সাহিত্য রয়েছে আপন, তো অনেক উনিয়া ভাষার সাহিত্য বি অনুবাদ করুছন, বলে সে অনুবাদ সাহিত্য বাবদে কিছু কইবে?
0: অনুবাদ সাহিত্যরে দেখুন, আমি যেন আমার সমলপুরী ভাষা বর্তমান গোটে উদীয়মান ভাষা, ইতার সাহিত্যটা গোটে উদীয়মান সাহিত্য
1: নিশ্চিত ভাবে।
0: ইতারে সব প্রকার সাহিত্য তৈরি হবার কথা, জীবনী হবার কথা, প্রবন্ধ হবার কথা, রম্য রচনা তৈরি হবার কথা, গল্প হবার কথা, তার সঙ্গে অনুবাদ সাহিত্যর গোটে বড় তার ক্ষেত্রটে অছে বাকি, যেটা কি বহুত কম অনুবাদ হয়েছে এই পর্যন্ত সম্বলপুরী ভাষার। তো অনুবাদ বি করবার লাগে আমি আগে আসবার কথা। আউ সম্বলপুরী ভাষার শব্দ সামর্থ্য আউ উপস্থাপনা সামর্থ্যটা কম নুহে, এই কথাটাকে মুই যেন মানে সৃজনশীল লেখক অছন সম্বলপুরী ভাষার, তরুণ সাহিত্যকার মানে অছন, সেমানকর লাগি মুই উৎসাহিত হেবে সেমানে বলিকরি মুই কিছু নিজে অনুবাদ করিকরি বি দেইছে। আউ সেতর গুটে কবিতা মুই আপনকু কহিমি, মায়া এঞ্জেলু হউছন জনে কৃষ্ণকায় আমেরিকীয় মহিলা কবি, বহুত প্রসিদ্ধ। আউ তাঙ্কর গুটে কবিতা হচ্ছে কেজড বার্ড, ই কেজড বার্ড কবিতার মুই গুটে অনুবাদ করছে। মুই যদি মূলটা পড়মি তাহলে যাইকি আপনার এটা অনুবাদ বলিকি জাঁপারে, কিন্তু মুই মূলটা নাই পড়ে, আপনার খালি টিকি শুনুন কেতে অরিজিনাল লাগবা দেখ। কবিতার না হচ্ছে বন্ধুয়া চরেই। যেন চরেই মুকলা থিবা পবন পিঠি ঘুড়া বগভা, যেন চরেই মুকলা থিবা পবন পিঠি ঘুড়া বগভা, উহুলেন ধারে উহুলু থিবা শেষ মূর্ষা যায়, কলি খরাথি ভিজেই ডেনা নাই মানে আর কাহারি মনা, আবরি বসবা মোর বলি সে গোটা আকাশকে ঘায়।
1: ইনে আজ্ঞা গোটে কথা কবে, যে সে কবি যে দৃষ্টিভঙ্গি যে উদ্দেশ্য নেই সে কবিতাকে লিখিছন, আমার সম্বলপুরী সাহিত্যরে ভাষায় সে প্রকার সামর্থ্য কেতে রয়েছে
0: পুরা? আপনার যেতবে দেখবে টিকি আগে আপ পড়ি দেছেন দেখবে, বন্ধুয়া চরেই ঘাড়ি বসি কম্প কপি সুরে গীত গাইসি, সধেই থিসি যেতে অগাধর স্বপন ভেটা কথা, গর্চি যায়সি গীতর সুর ডঙ্গর পাহাড় বনিয়া ধূর, কেন্তা বইলে বন্ধুয়া চরেই গাইসি মুক্তি বার্তা। এটা তাঙ্কর তিন নম্বর পদ, তার ইংলিশ হচ্ছে দি কেজড বার্ড সিংস উইথ এ ফিয়রফুল ট্রিল অফ থিংস অননোন বট লংড ফর স্টিল, অ্যান্ড হিজ টিউন ইজ হার্ড অন দি ডিস্টান্ট হিল ফর দি কেজড বার্ড সিংস অফ ফ্রিডম। সম্বলপুরী ভাষার এতকি সামর্থ্য আছে যে সে মূল কবিতা ঠানু বি বেশি কনভে করে পারুছে।
1: বলে যেহেতু আপনার অনুবাদ করুছন, দুইটা সাহিত্যকে তুলনা করুছন, অনুবাদ করুছন লেখুছন, বলে ইনে আর গোটে কথা কবে, যে এই অনুবাদ করবার থি গোটে সৃজনশীল সাহিত্যিকর যেন রয়েছে সৃষ্টি করবার যেন তার মৌলিকতা, সেটা কেতে দূর প্রভাবিত হেসি কি সেতান সেটাকে অনুবাদ করা যায়সি?
0: না, যেতবেলকে আমি অনুবাদ করবার লাগি যাইসু, যদি আমি যাহা গোটে ধাড়ি লেখা হয়েছে সেই ধাড়িটাকে যদি আমি আমার ভাষার খালি অনুবাদ বলে কহিমা, অনুবাদ করমা যেটা রাম যায় রাম গুজ, ইয়াকের যদি আমি অনুবাদ করমা তাহলে সেতরে কিছু কবিত্ব রহে নাই। কবিত্ব রখবার লাগি হলে তাকে ট্রান্সক্রিয়েট বা অনুসৃজন করবার দরকার পড়ছে। আর সে অনুসৃজনটা সেতবে সম্ভব হয়ে পারছে যেতবে সে মূল কবির ভাব নাকি আপনার পৌঁছি যাবে, মূল কবির ভাব আপনার যদি উদ্বেলিত করবা সে ভাব নাকি যদি পৌঁছবে তাহলে যাই আপনার এই কবিতাটিকে অনুবাদ করে পারবে কেতবে বি। তো সেগে সবুঠানু বেশি ভাল দরকার ইয়ে সেটা হচ্ছে সে মূল কবির ভাবটাকে সম্পূর্ণ ভাবে পড়বার দরকার। গোটে কবিতা তাঙ্কর পড়ি দিয়ে যদি মুই অনুবাদ করমি তাহলে মুই তাঙ্কু ঠিক ভাবে বুঝিনি, তাঙ্কর জীবনী তাঙ্কর জীবনর অন্যান্য দিগ তাঙ্কর বিচারধারা সবুকে পড়লে যাই তাঙ্কর কবিতাটাকে আমি ভাল করে বুঝি পারমা। তো কবি গোটে ভাষার আর গোটে ভাষাকে অনুবাদ যেতবে বি করুছে সেতবে যদি তার নিজের সৃজনশীলতা নাই ন, কি ভাষা উপরে বি দক্ষতা নাই ন, কি সে যেন যেন ভাবর সে কবি লিখিছন সে ভাবর সহিত ইতার যদি পরিচয় নাই ন, তাহলে এই তিনি কথার গোটে অনুবাদ মাড় খাই আসি যদি নাই থিবা বলে, আর সেটা হলে এইটা আমার ভাল অনুবাদ হয়ে পারুছে
1: কিংবা ভাল অনুবাদ সাহিত্য তাকে আমি কহেমা। হলে আজ্ঞা গোটে কথা দেখমা, যে আমার যেন সাহিত্য রয়েছে আমার এই অঞ্চলের ভাষা সংস্কৃতিকে সমৃদ্ধি বি করুছে, আউ আপন বি ইহাদে বি এখেন যে নূয়া নূয়া সাহিত্য সৃষ্টি করুছন কবি কিংবা গাল্পিক মানে কবিতা লেখুছন গপ লেখুছন সেসব সংস্পর্শে আপনি আসুবে, তো আপনার কেনা লাগছে আমার এই আড়র ভাষা সাহিত্যকে আগে বড়াবার লাগে, সেটা কেতে দূর মানে সাহায্য করবা বাগি লাগছে?
0: দেখুন গোটে সৃজনশীল লোক লাগে

0: মানে রিকোয়েস্ট করিবি, যেহেতু এত সুন্দর কলরটি মু পাইছি আজির কার্যক্রম রে, তো মানে গোটে পদ গীত শুনিয়া পাই অনুরোধ করি।
1: মানে কিছু মানে সকাল হয়ে যাচ্ছে না, টিকে ফ্রেশ রহুনি মানে পক্কা মাত্র কো পচারিবি
0: না, তথাপি মানে ঠিক
1: আছে যেমতে আপন গাইকে শোনাইবি,
0: যেতি কি গোটে পদ গুনগুনিয়া কো পড়িও সেমতে কইলে চলিবে।
1: গোটে গীত মাঙ্কর তো মাঙ্কর হাতে মনে পড়ুনি স্যার, আপন গাইকে সে কি মনে পড়ুনি, আজ গোটে ক্ষমা করন্তু নেক্সট টাইম পক্কা গাইবি।
0: আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে মানে যেহেতু মাঙ্ক কথা কইছন্তি, মাঙ্ক উপরে মানে ইয়ে হইছি গোটে ইমোশনাল টাচ তে হই যাইছে নাই কি
1: স্যার? এইটা নাহি মিলিব মেরে তো অনমোল লোকন জড়া মু খোজতলি, পুছো না হে কেসি মেরি এম্মা, পুছো না হে কেসি মেরি মা, এক সচ্চে দোস্ত কেসি মা, পুছো না হে কেসি মেরি মা, এক সচ্চে দোস্ত কেসি মা। ঠিক না আপনার কথা রাখি দিলি।
0: আজ্ঞা বহুত বহুত ধন্যবাদ, যাহা বি হোক মানে মো কথা রাখিকি আপন মানে গোটে পদ গীত শুনেলে সেইপা আপনার ধন্যবাদ, আও আমি গোটে সুন্দর গীত আপনার শুনেবু, আমি ফোন করতে ধন্যবাদ, আৎসহিত আপনার আমি রিকোয়েস্ট করবু যে কন্টিনিউস আমার সহ এমনি যোগাযোগ রুহতু, ফোন করতু, কথাবার্তা হুম,
1: আজ্ঞা
0: আজ্ঞা বহুত বহুত ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার স্যার, সব মা মানুষ ডেডিকেট করে দেবে।
0: আজ্ঞা আজ্ঞা নমস্কার,
1: ওকে স্যার নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো আজ্ঞা নমস্কার, আকাশবাণী সম্বলপুর।
1: হ্যালো
0: জোহার আজ্ঞা।
1: ও মিশ্রা আজ্ঞা কেমন আছেন?
0: বহুত বড়িয়া আজ্ঞা। আর পরিচয়টা মুই দেমি কি আপন দেবে?
1: নাই পরিচয় আমি দেমি আজ্ঞা। মোর নাম হলো সুবল কুমার সাউ, গ্রামপুর পন্ডি বাজার বিজয়পুর জেলা বরগর রু কহুতলি।
0: আজ্ঞা আজ্ঞা সুবল আউ কেনতা আছেন?
1: একদম বড়িয়া আছে আজ্ঞা, একদম ফার্স্ট ক্লাস আছে। আপনার সঙ্গে কথা লাগিকি আর বড়িয়া লাগি
0: যায়। আরে জবরদস্ত হইগলা না বলুন আজ্ঞা। নিহতি ভাবে আজ্ঞা আপন মানক সঙ্গে কথা লাগি দিলে এটা জোশটা ডবল হয়ে যাচ্ছে পুরা।
1: বিলকুল আজ্ঞা, এটা ফোন লগাতে ব্যস্ত ছিল আজ্ঞা। মোটা আজি কল লাগাতনি লাগাতনি বলি ভাবুতনি আজ্ঞা।
0: আর লটারিটা ফিটি গলা বলুন।
1: লটারি ফিটি গলা লে কথা গিরা আপন সঙ্গে তো বহুত বড়িয়া লাগে আজ্ঞা।
0: বহুত বড়িয়া আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ। যাহা বি হো মানে আপন মানকর এই ফোন কে টাকি টাকি আমি বি রহি আইতেছ আজ্ঞা। আপন মানকর ফোন টা লাগ গলা আমকো বি খুশ লাগি যাসি
1: আজ্ঞা।
0: আজ কেন গীত শুনমা কোন?
1: আজি দে দিলে আমার হিন্দি পুরনা ফিল্ম রো দিল কে আছে তো পুরো টাইটেল সং দে দিবে মিশ্রা আজ্ঞা।
0: আচ্ছা ঠিক আছে। আও কেন কেন হাল চাল আজ্ঞা?
1: হাল চাল তো সব বড়িয়া আছে। ও আমার সে চৈতন্য পটেল ভাই বি এবে ঠিক সুস্থ হলানো। আও তার আমি মঙ্গল কামনা করি যে

0: हेलो
1: हेलो।
0: हेलो आज्ञा नमस्कार। लोकनाथ
1: हाँ नमस्कार, मुझे लोकनाथ साहू भालुबान कहूँ।
0: बाबू केन्दा अच्छन?
1: ভাল আছো। ভাল ইয়া তো খরা করে চালিছে।
0: আজ্ঞা আজ্ঞা খরা তো সবুড়ে চালিছে। যে আপনার প্যান পুনা টিকে পশিলা নকি নি কেনতা উপরিয়া বাদল বুদলা টিকে হেকি পাকটা টিকে সুধরিলা নকি হেনতা পুরা তড় চড়ুছে খরা।
1: হ্যাঁ টিকে কর বাদল হেকি পবন টিকে হউছে, ভাল লাগুছে টিকে।
0: ঠিক আছে আজ্ঞা, আজ কেন গীত শুনমা কোন?
1: আজ সূর্য বংশম রে দেবে সে পিপল কি পেতে আমি জেন।
0: আচ্ছা ঠিক আছে আজ্ঞা, খুঁজমা সে গীতটা। আর কাণা কাণা হালচাল কোন?
1: আউ তো সব আছে, ঠিক আছে। খরা তো চালিছে, আউ বর্ষা বি আছে, তাহলে মাসে খনে ভাগবা তালি।
0: হ্যাঁ হেটা তো হ্যাঁ, আর বাকি কাম দাম কেনা কেনা চালিছে?
1: কাম দাম চালিছে, মেকা চাষ হয়েছে, ভেড়ি চাষ হয়েছে, ধান ধনিটা শুকা শুকি চালিছে।
0: ভেড়ি মানে শুকা শুকি বলে
1: ধান এটা শুকাউছু, এটা দেই দিলুম কিনে সেদিন হারভেস্টর থিং।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ হারভেস্টর দিয়ে ধান দাই করি এটা শুকাইছন বলে টুকন না এলানো কিনি?
1: টুকন মানে এটা আসলা নমন ডেড নি আসবার তালি।
0: আচ্ছা ন ডেড নুই আসে বলে মানে ইয়াড়ু পুরি কুরা করে প্যাকেট বানি বুনা করে টাকি দেবে, যাবে আসলা তাহার ইয়ে করে নেবে আও।
1: হ্যাঁ
0: ঠিক আছে আজ্ঞা, বলে
1: ডেডিকেটি করমা কে?
0: হ্যাঁ আজ্ঞা নিশ্চয় নিশ্চয়।
1: নারায়ণ প্রধান, লোকনাথ প্রধান, অশ্বিনী সাহু, গোবিন্দ মেহের, রবীন্দ্রনাথ মেহের, আউ সুবল কুমার সাহু, করম সানি সাহু, চৈতন্য পটেল, সেবারাম মেহের, রাধাকান্ত, ভক্ত চরণ ভৈ, চিত্রসেন সবর, মনোজ পটেল, নাগু পাত্র, নারায়ণ মেহের, পঞ্চানন পঞ্চবিহার, যশবন্ত পাইক, আনন্দ মেহের, সৈন্য প্রভাকর, দীক্ষা গোপাল, লিঙ্গরাজ মেহের, প্রশান্ত খমারি, রোহিণী মেহের, ক্ষমা সাগর, নিরাকার রণা, মুনা পণ্ডা, হরেশ পড়ুয়া।
0: বহুত বঢ়িয়া আজ্ঞা, সমস্ত আজ্ঞা সমস্ত ডেডিকেট করদমা। আর শুনমা আমার সূর্যবংশম গীতটা পিপল পিপল কা পটুয়া নেই গা? ঠিক আছে আজ্ঞা, আমাকে ফোন করলে সেলাগি ফোন বহুত বহুত ধন্যবাদ আজ্ঞা। আপনার পছন্দ জুয়ার আজ্ঞা, আপনার পছন্দর গীতটা শুনুন।

চিহ্ন অছিন্ন এই কথা চিত্র গীতটা শুন। গীতটা গাইছেন তানসেন সিং, গীতটাকে লিখেছেন বিনোদ নন্দ, সঙ্গীতে সাজিয়েছেন বাসুদেব রথ।

শ্রোতা বন্ধু, এদের সমাজ থি বড়ভাগী যুব সমাজ তমাখু সেবন থি অভ্যস্তান। ই তমাখু ব্যবহার লাগি প্রত্যক্ষ হিসাবে বলুন কি পরোক্ষ হিসাবে বলুন সামাজিক অর্থনৈতিক আর সবু দিকে অগ্রগতিকে বাধা পৌঁছুছে। এদের লাগি ই তমাখু সেবন নাই করবার কথা। এদের আর ভবিষ্যৎ বংশধর মানুষ সতর্ক সচেতন করবার জরুরি আয়ে। ই বাবদে আগে কথা হেমা। পহেলা শুনুন, আন সিনেমার ই গীতটা গাইছেন সোনু নিগম আর শ্রেয়া ঘোষাল, গীত লিখেছেন সমীর, সঙ্গীত দিয়েছেন অন্ন মল্লিক।

শ্রোতা বন্ধু, আপনার জানান্তি এই সারা সৃষ্টি রে মানবর জন্ম শ্রেষ্ঠ জন্ম রূপে পরিগণিত। কারণ সৃষ্টির সমস্ত নিয়মক পালন করা এবং এর লক্ষ্যক পূর্ণতা প্রদান করা মানব দেহরে সমস্ত ক্ষমতা রয়েছে। সেই অমাপ জ্ঞান এবং শক্তি বলরে মানুষ অসম্ভবক মধ্য সম্ভব করে পারিছি। তেবে সমস্ত কার্যগুলিকে উপযুক্ত সম্মান দেবা এবং মানব কল্যাণ পাই সেই কার্যগুলিকে প্রশংসা করি সেমানকর উৎসাহক আহুরি বড়াইবা আম সমস্তঙ্কর দায়িত্ব এবং কর্তব্য হওয়া আবশ্যক। শ্রোতা বন্ধু, প্রথমে শুনন্তু কথাচিত্র আখের এই গীতটি গাইছন্তি সোনু নিগম এবং অলকা ইয়াগ্নিক। গীত রচনা প্রবীণ ভরদ্বাজ, সঙ্গীত নির্দেশনা যতীন ললিত।

শ্রোতা বন্ধু, প্রতিবর্ষ মে মাস 30 তারিখে জাতীয় সৃজনশীলতা দিবস পালন করা যায়, যাহাদ্বারা সমস্ত বয়সর লোককে সেমানকর কল্পনা শক্তিকে মুক্ত করা, নূতন চিন্তাধারা গ্রহণ করা এবং লেখা, হস্তশিল্প এবং সমস্যার সমাধান ভলি সৃজনশীল প্রকল্পগুলিকে অনুসরণ করা উৎসাহিত করাই থাকে। এধর শুনন্তু অরমান কথাচিত্রর এই গীতটি, কণ্ঠদান করেছেন শ্রেয়া ঘোষাল, গীতিকার জাভেদ অখতার, সঙ্গীত শঙ্কর এহসান লয়।

পরবর্তী গীতটির কণ্ঠশিল্পী নারায়ণ দনসেনা, গীতিকার ভোজরাজ বড়ুয়া। অনুরোধকারী শ্রোতা আপণ হলে করম সনিজ সাহু, চেরেন্ডা মুন্ডা, লাউমুন্ডা জেলা, বরগড়।

0: ও অন্যান্য উপযুক্ত মামলা যেউথরে আপোষ বুঝামণা হেবা সম্ভব আগামী অগস্ট মাস 21, 22 ও 23 তারিখে এক বিশেষ লোক আদালত মাধ্যমে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট নয়াদিল্লি ঠারে ফয়সলা করা যিব। এহার সবিশেষ বিবরণী পাই নিকটস্থ আইন সেবা অনুষ্ঠান কিংবা 1500 রে যোগাযোগ করন্তু।
1: পশুপক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই কিছি উপায়।
2: অংশুঘাত নহেবা পাই দিন 11টারু অপরাহ্ন 3টা পর্যন্ত টাণ খরারে গৃহপালিত প্রাণীমানঙ্কু বাহারকু নছাড়ি গুহাড়রে কিংবা ছাই স্থানরে রখন্তু।
1: পশুপক্ষীঙ্কু স্বচ্ছ থন্ডা পানি পিইবাকু দিয়ন্তু এবং প্রাণীঙ্ক বিশ্রাম স্থান বা কোঠরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
2: গুহাড় কবাট ও ঝরকারে ওদা অখা ঝুলাই মঝিরে মঝিরে পানি সিঞ্চন করন্তু।
1: বুলা পশু ও পক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই ঘর আগরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
2: অংশুঘাত হেলে পশুপক্ষী মানে কিছি খান্তি নাহি, পাটি বাটে নিঃশ্বাস নেবা সহিত ধকেই হুয়ন্তি, পাটিরু ও নাকপুডারু ফেণ বাহারে ও সময়ে সময়ে জিভ পদাকু বাহারি আসে।
1: অংশুঘাত আক্রান্ত প্রাণীঙ্কু তুরন্ত থন্ডা ছাই স্থানকু স্থানান্তরিত করন্তু। প্রচুর থন্ডা পানি পিইবাকু দেবা সহিত নিকটস্থ প্রাণী চিকিৎসকঙ্ক সহ পরামর্শ করন্তু।
2: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1962 কিংবা 155333 রে যোগাযোগ করন্তু।
1: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, ওড়িশা সরকার।
3: କାର୍ଯ୍ୟକ୍ରମର ଶେଷ ଗୀତଟି ଶୁଣନ୍ତୁ, ଗାଇଛନ୍ତି ଯୋଗେଶ୍ୱର ପଣ୍ଡା, ଗୀତ ରଚନା କୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ରତାଇ।

0: କେତୋଟିଏ ହିନ୍ଦୀ କଥାଚିତ୍ରର ଗୀତ ଶୁଣିଲେ। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ପ୍ରଚାର କରୁଛୁ କିଷାନ ସମ୍ପ୍ରଦାୟର ସାମାଜିକ ଏବଂ ସାଂସ୍କୃତିକ ଜୀବନଧାରା ଉପରେ ଆଧାରିତ କିଷାନ ଭାଷାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାକା ପୋପୋ ଝକା ଝକା। ପ୍ରଯୋଜନା ଏବଂ ଉପସ୍ଥାପନା ସନ୍ତୋଷ ପିଂ।
1: ମାକା ପୁପୁ ଝକା ଝକା କାର୍ଯ୍ୟକ୍ରମ ମେନୁ ଯେତେ ଶ୍ରୋତା ଗୁଠିଆରିନ୍ ଜୁହାର ନାମ ଯେତେ ଆକ୍କା ଦାତ ଯେ ବାର ମାସକେ ଛଅ ଋତୁ ବାନାର ହେଲେ ପ୍ରକୃତିରେ ନାମ ମୁଁ ଉଣ୍ଟାବନ ଆହା ଅଙ୍ଗାଲ ଦାତ ଚେ ପୁପୁଇଆଲି ଏକାବନ ଦାନ ବାର୍ଷା ବାଲ ଦାତ ତାରପରେ ଠି ଠି ବିଡ଼ାଲି ଆଦାନ ବେଡ଼ନା ବାଲ ଦାତ ଆର୍ ତାପରେ ପାଇଁଆ ଚେଖା ଯେନ୍ ପାଇଁଆ ବନ ଭିନ୍ ନାମ ଆହା ଅଙ୍ଗାଲ ଦାତ ବାକି ଆରୁ ଯେନ୍ ମୁଣ୍ଟା ଆତଲି ଋତୁ ଆବର୍ ନାମ ବାଲଲାଲ ଦତ୍ ଇ ମୁଣ୍ଟା ଗାନେ ମିଶ୍ରା କରିକିଛି ତେଙ୍ଗନା କଥା ମଞ୍ଜା ଯେ ବର୍ଷା ମାନ୍ନା କା ପାଇଁଆ ମାନ୍ନା କା ବିଡ଼ିନା ମାନ୍ନା ଇ ଯେନ୍ ପରିବର୍ତ୍ତନ ମନ୍ତିଲ ମାନାଲି ଆ ପରିବର୍ତ୍ତନ ସାଙ୍ଗେ ନାମ ଯଦି ନାମେ ମେଦୁବନ ଖାପ ମା ଖୁଆବ ଥାଲେ ନାମେ ବି ଉଚ୍ଚନା ଅକ୍ନାବ ଟିକେ କଷ୍ଟକର ମାନକ ତା ଆଦିଗେ ଲଗାନ୍ ଇ ପରିବେଶ ସାଙ୍ଗେ ନାମ ଏକାନିକିରି ନାମେ ରହନ ସହନ ବନ ସାମଞ୍ଜସ୍ୟତାରୁ ନାମ ଚାଲରତ ବୁଲରତ ଆ କଥାନ୍ ଭି ଆହନା କଥା ଆଉ ହନେ ରଥ ହେଲେ ତା ମେଦୁ ଅଣ୍ଟା ଆତଲି ହେଲେ ରୋଗ ବେମାର ଅଣ୍ଟା ମାନାଲି ହେଲେ ଆଦାଦ ରୋଗ ବେମାର ମାନ୍ନାବଦ ଅଣ୍ଟା ଅଲଗା ଆରୁ ନାମ ନାମେ ଅବହେଳାନ୍ତିକେ ଲାଗାନ୍ ଯଦି କେନ୍ସି ପ୍ରକାର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା ନୁ ଖାତରକା ଥାଲେ ଆଦାଦ ନାମ ହିନ୍ ଦାୟୀ ଯେନ୍ତା କିରିକା ଅଣ୍ଟା କଥା ନାମ ଆକୁ ଯଦି ଆଲୋଚନା ନାନତ ହେଲେ ବିଡ଼ିନା ଯିଏ ଇଦା ଠି ଠି ବିଡ଼ାଲି ଆର୍ ଆଗ୍ଲିକେ ଆହୁରି ହନେ ବିଡ଼ ଆରୁ ଯେନ୍ ହିସାବନୁ ଗରମ ଲାଗାଲି ଆଦା ଧୀରେ ଧୀରେ ବାଢ଼ତିରେ ବାଢ଼ାଲି ତା ଇ ବିଡ଼ିନା ଚେଖା ନାମ ଏକାନିକିରି ନାମେ ମେଦୁକେ ଯତନ ହତ ଆରୁ ଏକାନିକିରି ନାମ ନାମେ ଜିଆବୁନ ଉଜ୍ଜତ ଆ କଥାନ୍ ଚିନ୍ତା ନାନତ ଜରୁରୀ ଦେଉ ତାଙ୍କେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ବିଡ଼ିନା ବାକେନ୍ ନାମ ତା ଯାହାହେଲେ ବି ଚାଷୀବାସୀ ଆଲାତ କା ନେଦିନ ଭି ନାମେ ଯଦି ପରିବାର ପରିପୋଷଣ ନାନାଲଦା ଥାଲେ ତା ଯାହାହେଲେ ବି ଆଡ଼ପାନ୍ତି ଉର୍ଖତ ବିଡ଼ିନା ମହତ ହେଲେ ବିଡ଼ିନା ବାକେନ୍ ଏକାନେକିରି ବିଡ଼ିନାନ୍ତି ବାଚରତ ତେଙ୍ଗନା କଥା ମଞ୍ଚା ଯେ ଝାଉ ଏକାନେକିରି ନାମାନ ମା ଡେମ ଆ କଥା ମୋର ନାମ ଆହନା କଥା ଆଉ ଏନ୍ଦିରକେ ଝାଉ ଡେମି ଝାଉ ଡେମ୍ସକୁ ଏନ୍ଦିର ମାନି ଆର୍ ଯଦି ବି ଝାଉ ଡେମ୍ଚି ଚାହେଲେ ଏକାନେକିରି ନାମ ଆଦିଗେ ପ୍ରତିକାର ନାନତ ଆ କଥା ବନ୍ ବିଶେଷ କରି ଆଲୋଚନା କାମାଗି ଲାଗାନ୍ ଇନ୍ନା ଇ ମାକାପୁରକୁ ଝକା ଝକା କାର୍ଯ୍ୟକ୍ରମ ନୁ ଏମ୍ ମେକାଦାମ ବୁର୍ଲାସ୍ତା ଇ ଯେନ୍ ବୀର ସୁରେନ୍ଦ୍ର ସାଏ ଆୟୁର୍ବିଜ୍ଞାନ ଆଉ ଗବେଷଣା ପ୍ରତିଷ୍ଠାନ ଆତଲି ଆସନ୍ ଯେନ୍ ନିଶ୍ଚିତକ ବିଭାଗ ଆତଲି ଆନୁନ୍ତା ସହଯୋଗୀ ପ୍ରଫେସର ଡାକ୍ତର ମହେନ୍ଦ୍ର ଏକାଜ୍ଞାଘାର ତା ଆରିସାନ୍ ଇନ୍ନା ବାର୍ଚକାନାର ତାମାନ ନାମ ମେନତ ଯେ ଇ ଯେନ୍ ଝାଉ ଡେମାଲି ଏନ୍ଦିରକି ନାମାନ ଝାଉ ଡେମାଲି ଝାଉ ଡେମ୍ଚକୁ ନାମା ଏକାନେ ଲାଗି ଆରୁ ଝାଉ ଡେମ୍ଚକାନ୍ତି ନାମେ ଏନ୍ଦିର କର୍ତ୍ତବ୍ୟ ଏକାନେ ନାମ ନାନତ ଯେ ନାମେ ଶରୀର ବୋଧ ଫିର୍ ଠିକ୍ ହିସାବନୁ ରାଙ୍ଗତ ଇ ଯେତେ କଥା ନାମ ଆଲୋଚନା ନାନତ ତା ବାରା ତମେ ଗାନେ ଘାଏ କାଚନେକ୍ରତ ଡାକ୍ତର ମହେନ୍ଦ୍ର ଏକା ଆଜ୍ଞା ଜୁହାର
2: ଜୁହାର ସାଫାରିନ୍ ଶ୍ରୋତା ଜାମାରି ନାଘାଏ ଜୁହାର ଆରୁ ଇ ଦଣ୍ଡା ସମ୍ବଲପୁର ରେଡ଼ିଓ ନୁ ପୁନା ପ୍ରୋଗ୍ରାମ ମାହ କୁଣ୍ଡାର ଘି ମକା ପୁପୁ ଝକା ଝକା ବହୁତ ବଢ଼ିଆ ପ୍ରୋଗ୍ରାମ ଏନି ମୁଣ୍ଟା ନାଷ୍ଟେଟା ପ୍ରୋଗ୍ରାମ ମେଞ୍ଚକା ଦାନ ନାମା କୁଣ୍ଡା ଜାମାର ଘି ଇତିହାସ ବିଷୟ ଅଣ୍ଟାର ଆଚାଦ ନାମା ନାଚୁ ଗୀତ ଘି ଅବୁଲା ଅଣ୍ଟାର ଆଚାଦ ଆର ପରିବେଶ ଗନୁ ଅଣ୍ଟାର ଆଚାଦ ତା ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗିଆଦ ଆର ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆର ଶୁଭେଚ୍ଛା ପ୍ରୋଗ୍ରାମ ବହୁତ ଦିନ ଚାଲରୁଦ ଆର ପିଂ ଆଜ୍ଞା ଏଙ୍ଗାନ ତେଙ୍ଗିଆର ଯେନ୍ ନିମା ଅଣ୍ଟା ଡାକ୍ତରୀ ଘି ଲଗାନ ପ୍ରୋଗ୍ରାମ ଚିଆ ବାକି ନେନ ସଚକା ନିନୁ ଏନ୍ଦେର ଅଣ୍ଟା ପ୍ରୋଗ୍ରାମ ଚତ୍ ତା ଯେହେତୁ ଆକୁଣ୍ଟା ବିଡ଼ିନା ଚାଲରାଲି ତା ତେଙ୍କାନ ଯେ ଇ ନମା ଝାଉ ଡେମ୍ନା ହିସାବନୁ ଅଣ୍ଟା ଚିଚକୁନ୍ ବାନେ ମାନତ ତା ମୁଁ ବାଚାର ଯେ ଠିକ୍ ଆତଲି ତାହାକେ ଆଗ୍ଲି ଇ ମକା ପାପୁ ଝୋକା ଝୋକାନୁ ପଦେ ନମା କୁଣାତି ଟିକେ ପଦେ ତେଙ୍ଗନ୍
1: ତେଙ୍ଗର ନିଶ୍ଚିତ ଭାବେ ନମେ ଯେନ୍
2: ମକାପୁ ପୁ ଝକା ଝକା ମକାପୁ ପୁ ଝକା ଝକା ସାଙ୍ଗି ଚିଆ କେରା ସାଙ୍ଗି ସିନ୍ ଧୋକାରେ ଜାଲା
1: ডিং ডিজো ডিং জো জো ডিং ডিজো ডিং চাক হয়ে গেল বড়িয়া নে ই নামে ই কার্যক্রম দি হনে নামে কার্যক্রম জরিয়া নি প্রকৃতির নাম গীত নৃত্য বাদ্য যাহা ভি মনোরঞ্জন আতলি
2: নামা মনোরঞ্জন নামা গটে কুনহার ঘি হ হ
1: হ
2: নাচ বাদ্য বোধ গীত বোধ হুদ মঞ্জা নামা পরম্পরা হুদন মা মোদ না কথা তা হুই সাব নু এন বিড়না চখান ওটা ছোটেটে তেঙ্গনা তিন স্টার্ট কামন
1: আচ্ছা
2: ঝাউ ডেম নাবন
1: হই
2: বৈশাখ মা সন্তা খরা বৈশাখ মা সন্তা খরা হারবু কা না বাকেন উদা গামছা আমু ছাতা বন ধারা ছাতা বন ধারা মাল্লা হালে যাউ ডেমো কাই জালা
1: বাহ বাহ বাহ বহুত সুন্দর সুন্দর হ্যাঁ নাম যাহা বি কামাল দাত নাম হে ই কুহা ভাষান্তি সুন্দর সুন্দর গীত ভি আতিলি আর নিম যেনতা ফান্দকাদার গীত আন্নু গীত তা গীত মেনা গে ভল লাগালি তাঙ্গে সাঙ্গেন সাঙ্গেন ইদগে উলা যেন কাথা দাতিলি আবন যদি নাম ভাবত হেজত নামে মনে আর হু হিসাব যদি নালকু নানো তালে নামে ই যেন প্রকার শারীরিক অসুবিধা মানালি ই বেড়েনা চেখা আদাধি মাল মানো বহুত সুন্দর গীত পদী পাড়কার
2: ধন্যবাদ
1: হ্যাঁ হ্যাঁ তা কথা মঞ্জা যে নাম ইন্না আলোচনা নানত ই যেন কথা নিমহি তেঙ্গালকার যে ই বিড়িনা বাকেন যেন প্রকার অসুবিধা মানালি নামা ই ঝাউ ডেমনা বোধ
2: তা পহলা বার ঝাউ ডেমনা বানু এদের
1: হ্যাঁ ঝাউ বন এদের কে ঝাউ ঝাউ ডেমনা
2: বানার তা নামা অন্টা বডি নু টেম্পারেচার কন্ট্রোল গি লাগান রাই ব্রেন নুলা হাইপোথ্যালামাস বানার তামে তা কোনা গি টর মাল্লা দিন তামে মেডিকেল টর নো
1: হ্যাঁ একাবত ব্যবহার কামাল তা আ বন তা তেঙ্গো
2: হাইপোথ্যালামাস বানার তা আসান টেম্পারেচার কন্ট্রোল গি লাগান অন্টা রাই 37 ডিগ্রি সেলসিয়াস 37 ডিগ্রি সেলসিয়াস তি যদি বাগ্য মান জাগেরা হলে যেতেলে সামড়া পলি নর্মালি এদের মানিকা গরম বাহির গরম নুরখাল দাত কিন্তু নামা ওটা সিস্টম আতলি তা গরম উরকি ঝাল মানিক ঝাল মানিক এভাপোরেশন মানিত তা গরম বোধ আমু হিসাব নু বুঙ্গি বাড়ি মেদুন্তি বাহারি তো বডি বোধ ঠান্ডা মানিক ফের তা যেতবেলে হু টেম্পারেচার বোধ নামায় সামড়া পলি বডি বোধ ব্রেন উলা একাবেন পল্লী সামড়া যেতবে বহু টেম্পারেচার মান জায়গা এনভারনমেন্ট নু বাহার তো পরিবেশ তো বহু টেম্পারেচার মান জায়গা 40 ডিগ্রি তো মিঞা বুঙ্গি আগেরা ইনা নেলা তো 45-50 ডিগ্রি তো মান জায়গা দিন তা হতকি মান্নাকে যেতকি সামড়া অঙ্গনা যেতকি টাইম তক মেদুত সামড়া অঙ্গিয়াদ আতক তক সামড়দ ঘন্টে 2-3 ঘন্টা তক সামড়দ আনতিন পল্লিয়া দিন বাকেন এদের মানিকা টেম্পারেচার বোধ আর হাইপোথ্যালামাস বোধ কন্ট্রোল কামা পল্লী দিন বাকেন আর সেট যেতকি সেটিং মান্না কথা যেতকি রানা কথা ডিস্টার্ব মানিক তাহলে বডি কি টেম্পারেচার বহু জোরসে বাড়ি কেদ আর যেতকি ঝাল উরখনা কথা তাতক পল্লী অথরা মেদুত তা উল্টা গরম বোধ বাগ্য মানে কেদ তা হুদান বানার ঝাউ ডেমনা বা সনস্ট্রোক বা অংশুঘাত যেটা বানার ওড়িয়া
1: তা হু বাকেন মানে শারীরিক ভাবে টিকে অসুস্থ লাগে নাম টিকে ঠিক হিসাব নামে যেন নর্মাল নে নালকু পুতা নালা দাত কা যেনতা লাগি বদ হু বাকেন টিকে ভল মান লাগি
2: হ্যাঁ এসকে ফিল কাম হত
1: না কানে হু বাকেন কানে লাগি প্রকৃতি অর্তুসিন যদি ঝাউ ডেমচা হলে আস একানে ফিল না
2: লাগত হ্যাঁ তা টিকে এদের মানক হেডু একখা গুঠি নুজত না মাংস পেশি যেন হেডু ঘি রই হেখান্তা রই মেদুন তাত মাংস পেশি বোধ নুজ টিকে আনতিন ফের নামা চর্ম বোধ লাল মানকদ আনতিন কুকু নুজত যেতেলে আনতিন ফের যেতেলে সিভিয়র মানকদ উল্টি মানত বান্তি মানকদ বান্তি মানিকরি লাস্টকে হার্ট কিডনি তানু লিভর ব্রেন বোধ সব এফেক্ট মানক যেতকেলে সাফাদ এফেক্ট মানক হুঙ্গের বন বানার উদান ঝাউ ডেমনাথ লাস্ট স্টেজ বোধ ঝাউ ডেমনাথ মানে লাস্ট স্টেজ
1: আচ্ছা
2: কিন্তু প্রাইমারি নু হেখা নুজ হেডু নুজ বহু জোরসে কিড়া লাগত উমলনা বাকেন হলদিয়া পুরা পিসাব লাল লেখা মানক তা নামাগে অণনিশ্বাসী লাগত টিকে কুকু নুজ বান্তি বান্তি লাগত পহেলা পহেলা তা হুতকি যেতেলে লাগিয়াত হু বাকেন প্রাইমারি বন ট্রিটমেন্ট কামনা কথা
1: মানে ইদা সব যেতে লক্ষণ গুঠিত
2: লক্ষণ গুঠিত
1: আচ্ছা আচ্ছা
2: আর যেতবে নাম বেহোস মানসক সালাস হার্ট গুঠিত পুরা বহু জোরসে হার্ট রেট বাড়র কদ হুঙ্গেন হার্ট ব্রেন সব এফেক্ট মান জায়গা তা হুঙ্গেন হুদান মানার সিভিয়র পুরা ঝাউ ডেম চেয়েছাদ আলাসিন অচেত মানসক
1: আচ্ছা আচ্ছা হলে নিম যাহা তেঙ্কার যে যদি নামে এই পরিবেশ নু যদি গরম বাড়া কেরা হলে এই ঝাউ ডেমনা পরিস্থিতি
2: মানালি
1: মানালি হলে কথা ইসানটা মানজা হলে অর্থ যদি বিড়িনানু রাল কারস হলে আসে মানে তো ঝাউ ডেমো বাকি যদি পরিবেশ তা উত্তাপ বোধকা বর্ণাম যদি বঢ়া কেরা রুচার যদি অঠু নু অতল আসলে আদ একানে মানি আসে হি ঝাউ ডেমনা সম্ভাবনা রই
2: আন্নু হি সম্ভাবনা আতলি অঠু নি এদের মানালি মনে করো টিনাড় পাতলি আজবেস্টো সাড় পাতলি তা হাইটি কম রই প্লাস ইন পাকাড় পাধি মিতাড় পানু যেন বিল্ডিং রানার অনটা মহলা রোদ কিংবা দুই মহলা রোদ হলে মিনটাড় পানু তা ছাত বোধি গরম মানি কে তা আধি যদি মানে ভেন্টিলেশন যদি প্রপর মারদ ହେଲେ ବି ଝାଉଡ଼ ନାଗି ଚାନ୍ସ ରହିତ
1: ହଁ
2: ଇଭେନ୍ ଆଡ଼ପାନୁ ଯେନ୍ ଲେଡ଼ିଜ୍ ଜମାର ନମାଏ ମାଣ୍ଡି ମୁଣ୍ଡା ବି ତେଲନା ଚିଚୁ ସାନ୍ ଯଦି ବାଗେ ଡେରି ରାଚାର ଆବଡ଼ାର ଘି ଚାନ୍ସ ଆତଲି ଝାଉଡ଼ ନାଗେ
1: ଆଚ୍ଛା ଖାଲି ନାମ ଇନ୍ନେ ମା ଭାବନା କଥା ଖାଲି ତ ବାହାରି ଏନ ବିଡ଼ନା ତ ମାଲା ଉରକୁ
2: ଖାଲି ବିଡ଼ନା ନ କେର କୋନ ଝାଉଡ଼ ବୋଲି କିରେ ମାଲା ଦେ
1: ମା ଭାବନା କଥା
2: ତ ଯେତେ ବେଲେ ନାମା ପାର୍ଟିକୁଲାରଲି 11 ବାଜନ୍ତି 3-4 ବଜେ ତକ ଯେତକିଲେ ଗରମ ବହୁତ ବାଢ଼ରି କେଇ ତ ଆଡ଼ପାଉଲା ହି ଯଦି ନାମ ଖିଡ଼କି ଦରବାଜା ବନ୍ଦ କାମ ଚତ ନା ଖିଡ଼କି ଯା ବନ୍ଦ କାମ ଚତ ଭେଣ୍ଟିଲେସନ ମା ମାନ ହାୱା ମା କବାର ହେଲେ ହି ଚାନ୍ସ ରହିତ ଝାଉଡ଼ ନାଗେ ଯେନ୍ ମାନେ ହ୍ୟୁମିଡ଼ିଟି ବାଢ଼ରି କେଇ ଯେନ୍ ବାନାର
1: ହଁ ହଁ ହଁ ତ ଇ ସବୁ ଜିନିଷ ମନ ଟିକେ ନାମ ଧ୍ୟାନ ଚିହ୍ନା କଥା ନିଶ୍ଚିତ ଭାବେ ଯେତେବେଳେ ଆଳପାନୁ ବି ଆତଲ କିନ୍ତୁ ଇନ୍ନେ ବି ମାନି ଯେ ନାମ ଆଲାର ଏନ୍ଦ୍ର କମାଲ ଦାତା ଯଦି କମାଣି କୁଠାଣି କାମ ଥାଲି ଯେ ନାମେ ସଂସାର ବଚାର ରାଲି ଦୁଇ ପଇସା ଆବାର ତ ଆଦିଗେ ଲାଗ ନାମ ନାଲଖୁ ବୁତା କାଲଦାତ ନେ ଚାକିରି କାଲନାର ନେ ଯେ ହାଲୁ ଖୁଣି କାଲନାର ଆର୍ ନେ ଯେ ନେଖି ଦୁସରା ନାଲଖୁ ଲଗା କାଲନାର ତ ଆସ କାମ ସାଲେ ଯେ ଦୁଇ ପଇସା ରୋଜଗାର ନା ନାଲ ଦାସ ତ ବିଡ଼ନା ବନେ ଏର୍କୁନ ମାଲ ମାନେ ଆସିକି କାଲା ଖାତରାଲି ତ ହନେ ସମୟାନୁ ଯଦି ଆସ କାଲ ଦାସ ହେଲେ ପ୍ରକୃତିରେ ଏକାନେ କାନେ ସାବଧାନତା ମାନେ ଏନ୍ଦିର ଏନ୍ଦିର ଜିନିଷ ବନ୍ତାନ ଧ୍ୟାନ ଚିଅ ସାରୁ କସ୍ ତାକି ଝାଉ ଡେମନାସ୍ତି ହୁଏ ତାନ ବଚରା ଅଙ୍ଗ ଟିକେ
2: ପହିଲା କଥା ଯଦି ଅତି ଦରକାର ମାଲା ଦିନ ବାକେନ 11 ବଜନ୍ତି 3 ବଜେ ତକ
1: ମା କାନା କଥା
2: ସରକାର ଯେନ୍ ବନ ନିୟମ କାମ କିଛି ଚେଷ୍ଟା କମନା ଯେ 11 3 ବଜେ ତକ ମା କାନା କଥା ବିଡ଼ନାନୁ ନାଲଖୁ ମା କାମନା ଯଦି ନାଲଖୁ କାମା ତ ଯେନ୍ତାଲେ କହ ତ ନାଲଖୁ ବିଡ଼ନା ଚେକା ପାଇରି 7 ବଜନ୍ତି 11 ବଜେ ତକ କାମାଙ୍ଗର ଫେର ଆନ୍ତିନ ବରଜାର ମାଣ୍ଡି ମୁଣ୍ଡା ଅଣ୍ଡାର ଚୁତିଆର ଘାଣେ ରେଷ୍ଟ କାମଚାର ଆନ୍ତିନ ଫେର 3 ବଜେ କା 4 ବଜନ୍ତି ମା 6 କା 7 ବଜେ ତକ ତ ବିଡ଼ ମା କାଲି ଧତକି ଜଲ୍ଦି ମା ଓହାଲିଦ ବିଡ଼ କୁନି ମା ଓହିଦ ତ 6-7 ବଜେ ତକ ନାଲଖୁ କାମାଙ୍ଗର
1: ମାନେ ଯେତିକି ଘଣ୍ଟା କାମନା କଥା
2: କାମନା କଥା ଅତକ ମନାଲି
1: ଛୟରା
2: ଛୟରାନୁ କାମ ଆରୁ ଯେତେବେଲେ ବି ଯଦି ଦରକାର ଖାତରା ବାହାରିକେ କଲେ ଏମର୍ଜେନ୍ସି ନୁ ମେଡ଼ିକାଲ ନାଲଖୁ କାମ ଯାକା ଏନ୍ତି ସେନଟା କାଇଁନା ଜରୁରୀ ଖାତରା ତା ସଫିସିଏଣ୍ଟ ଆମୁ ଧାରର ଛାତା ଅଣ୍ଟା ଧାରର ଜୁତା ତର ଆରୁ ଚଷମା ତର କିମ୍ବା ସନସ୍କ୍ରିନ୍ ଇନା ନେଲା ହାଖରାଲି ତମେ ଏଦୁନୁ ଯେତକି ଏକ୍ସପୋଜ୍ ମାନାଲି ତାଦାନ ସନସ୍କ୍ରିନ୍ ଲଗାବର କିମ୍ବା ଯେତେବେଳେ ସାର୍ଟ ପ୍ୟାଣ୍ଟ ଆତଲ ଦା ଟିକେ ଟାଇଟ୍ ମାତନା କଥା ବିଡ଼ି ନାଚେ
1: ଆରୁ
2: ସୁତି ଯେତକି ମାନ ଯା ସୁତି ଘି ନା ମାତ ଥିଲେ ବନେତ ଯେନ୍ ତେରିକଟ ସିଲିକନ ହୁଡ଼ା ଗୁଠିନ ଆଭଏଡ଼ କାମତ ଆରୁ ଟାଇଟ୍ ଜିନ୍ସ ପ୍ୟାଣ୍ଟ ଗୁଠି ଯେତକି ଆଭଏଡ଼ କାମାଙ୍ଗତ ମାନେ
1: ଭଲ ଦୁ
2: ଯେତକି ଟିକେ ହାୱା ଟିକେ ମାନେ ଭେଣ୍ଟିଲେସନ ମାନନା କଥା ସଫିସିଏଣ୍ଟ ମେଦୁଗେ
1: ମେଦୁଗେ ବର୍ଚ୍ଚା ହେଲେ ନାମ ଟିକେ ଆରାମ ଲାଗେ ହେଲେ ଆରୁଣ୍ଟା କଥା ନିମେଷ ଆଗେ ଲାଗନ ଚାହଲଦାମ ଯେ ଧାରା ଅର୍ତୁର ବୁଙ୍ଗା କେରାର ବାହାରି ଆରୁ ଆସେ ଝାଉ ଡେମଚି ଚା ଯାହା ନିମତେଙ୍ଗାଲ କାର ଯେ ବେଶୀ ବିଡ଼ି ନା ମାଞ୍ଜା କେରା ଆରୁ ଝାଉ ଡେମଚି ଚା ଆସ ଅଚିତ ମଞ୍ଜାସ କେରା ସେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ନାମେ ଏନ୍ଦିର କର୍ତ୍ତବ୍ୟ ନାମ ପ୍ରକୃତିରେ ଏକାନେ କାମନା କଥା ହୁସାନି ନିତ ଚାହାନୁ ନାମେ ହସ୍ପିଟାଲ ମାରି ଗାଡ଼ି ତ ପହିଲା ଏକାନେ ନାମ କାମ ତାରୁ ଆସିନ ଠିକ ହିସାବ ନୁ ଅଣ୍ଟା
2: ତ ପହିଲା କର୍ତ୍ତବ୍ୟ ଆଲାସିନ ଏହୁ ଗେନ୍ଦ୍ରତ ଏହୁ କେନ୍ଦ୍ର ତାନ୍ତି ନେନ୍ଦର ମାନିକା ତମେ ଆମୁ ନାମେ କମ୍ରି କେ ମେଦୁନୁ ୟୁଜୁଆଲି ନର୍ମାଲି ବଡି ନୁ ନାମେ 70% ଆମୁ ରହିତ ତ ଆମୁ ଯଦି କମ୍ରା କେରାଦ ହେଲେ ଆମୁ ବନେ ସ୍କେ ବଢ଼ାବତ ପହିଲା ତ ଏହୁ ନନ୍ଦରତ ଆରୁ ଯଦି ସାର୍ଟ ପ୍ୟାଣ୍ଟ ଆସିଲା ସାର୍ଟ ପ୍ୟାଣ୍ଟ ତ ବତମ ବନ ଖୋଲଉଛତ କା ଢିଲା ଟିକେ କାମଉଛତ ଆରୁ ଟିକେ ଯଦି ଟାଇଟ୍ ପ୍ୟାଣ୍ଟ ଆସିଲା ବେଲ୍ଟ ବୁଲ୍ଟ ଆସିଲି ହେଲେ ବେଲ୍ଟ ଗୁଠିନ ଖୋଲର ଟିକେ ଯେନ୍ତାକି ହାୱା ଚାଲରା ଆଙ୍କତ ଆନ୍ତିନ ଉଦା ଗାମଛା କାମର କା ଉଦା କପଡ଼ା ତି ମେଦୁ ଗୁଠିନ ନିଡ଼ଗର ଚର ହେଲେ ଟିକେ ଥଣ୍ଡା ମାନତ ମେଦୁତ ଆରୁ ହେଡ଼ୁବନ ଟିକେ ଟେକର ସିଧା କିଆଁ ଚିତର ଆରୁ ହେଡ଼ୁବନ ଟେକର ଚର ହେଲେ ହେଡ଼ୁନ୍ତି ଯେତକି ଟିକେ ହେଡ଼ୁନ୍ ତା ଟିକେ ବାଗ୍ୟ ବ୍ଲଡ଼ ବନ୍ ସାମ୍ଭିତ
1: ଆଚ୍ଛା
2: ତା ହେଡ଼ୁ ତାର ତା ବ୍ଲଡ଼ ବୋଧ ହାର୍ଟ ଗେ ମିଆଁ ବ୍ରେନ୍ ଗେ ସପ୍ଲାଏ ମାନାଗେ ସୁବିଧା ମାନତ ଆରୁ ମୁଣ୍ଟା ମଞ୍ଜା ଯେ ବରଫ ଆମର ଘୋଷା ବରଫ ଘୋଷକୁ ନେଦର ମାନିକା ଯେନ୍ ଛିଦ୍ର ରହି ନାମେ ଛୋଟେ ଛୋଟେ
1: ଚାମଡ଼ାଥିଲି
2: ଚୁଟି ଗୁଠିଆଥିଲି ଚାମଡ଼ାନୁ ତା ଛୋଟେ ଛୋଟେ ଭଙ୍କା ଥିଲି ତା ହୁଦାନ ପୁରା ବନ୍ଦ କାମିଛି ବରଫ କନଷ୍ଟ୍ରିକ୍ସନ ବାନାର ଦାନ ତା ଆବଦ ଖୁଲାରା ନା କଥା ହେଲେ ଯାଇକିରି ଏନ୍ଦରକା ହାୱାବଦ ମେଦୁନୁ କରବାର ହେଲେ ଟେମ୍ପରେଚର ବୋଧ କାମ ତ ଉଦା ଗାମଛାତି ନିଡ଼କୁଞ୍ଚ କୁଞ୍ଚ ଚାଲର କିନ୍ତୁ ବରଫ ମା ଘୋଷଣା କଥା ବରଫ ପୁରା ଥଣ୍ଡା ମାନଙ୍କ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତା କଣା ଗୁଠିନ ସବୁ ବନ୍ଦ କାମ ଅଛତ ତାହାକି ଲାଗନ ହାୱାବଦ କାଲାବରା ଫଲିତ ତା ଅସୁବିଧା ମାନିତ
1: ଆଚ୍ଛା ଆଉ ଇନ୍ନେ ବି ବାନାର ଯେ ବାରିକେରା ଯେ ଝାଉ ଡେମଚିଚା ଆରୁ ଆସ ଏନ୍ଦେରି ମାଲା ଅନୁଷ୍କା ମାଲା ମହୁଁ ତାଙ୍କେ କୁଲୁ ଖାଲି ରାଚା ବୋଲିକିରି ତ ଯଦି ଖାଲି କୁଲୁ ନୁ ରସଲେ ହେଲେ ଝାଉ ଡେମନାକି ବେଶୀ ସମ୍ଭାବନା ଆସିଲି କେ
2: ଖାଲି ମାନେ ଅମୁଦ ମେନ୍ ମାନ ଯେ ଅମୁଦ
1: ଆଚ୍ଛା
2: ମାଣ୍ଡିକା ନେ ଖାଦ୍ୟ ବୋଧତ କିଏ ମାନଲି ଆମକୁ ସଫିସିଏଣ୍ଟ ହାପନା କଥା ଆରୁ ଇନା ନେଲା ପ୍ରକୃତି ଘଣ୍ଟା ବଢ଼ିଆ ନିୟମ ଆସିଲି ଯେ ବିଡ଼ନା ଚେଖା ଆମ ଯେନ୍ତା ଫଲ ଗୁଠି ଆଖରାଲି ଆନୁ ତାହା ଆମ ବାଗ୍ୟରେ ଯେନ୍ତା କାକଡ଼ି ମଞ୍ଜା ତରଭୁଜ ମଞ୍ଜା ଲେବଡ଼ା ଗୋଟେ ପଇଡ଼ ଗୋଟିଆ କରାଲି ତ ହୁବଡ଼ା ଜିନିଷ ଗୋଟିନ ମହନା କଥା ତରଭୁଜ କାକଡ଼ି ଏବଡ଼ା ଗୋଟିନ ସଫିସିଏଣ୍ଟ ଯେତିକି ମୋହର ଆଦ ବନେ ଆରୁ ତେଲ ଛଣା ଜିନିଷ ବନା ଭେଟ କାମତ ଆରୁ ନାମା ଯେନ୍ତା ଟିକେ ଝରା ରଖି ହାପ୍ପା ଚାଲନାର ତ ହୁନୁ ବେଶୀ ଅସୁବିଧା ମାନେ
1: ହେଲେ ଆରୁଟା କଥା ଇଶାନ ନିମେଷ୍ଟି ଆହାକି ଲଗାନ ଚାହଲାମ ଯେ ଧାରା ଅର୍ତୁସିନ ଝାଉ ଡେମଚି ଚାବକେନ ଯାହାର ନାମ କାମନା କଥା ପ୍ରାଇମେରୀ ନାମେ କର୍ତ୍ତବ୍ୟ ତ କାମଚିଜ କାତ ଆରୁ ତାଙ୍ଗେସ୍ତି ନାମ ଯଦି ହସ୍ପିଟାଲ କେ ହେଲେ ଏକାନ ଏକାନେ ସୁବିଧା ହସ୍ପିଟାଲ ନୁ ଆତଲି ଆର ତାଙ୍ଗାନ ଚିକିତ୍ସା କାମ ଆଗେ ଲଗାନ ଏନ୍ଦ୍ରେ ଧୀରେ ବ୍ୟବସ୍ଥା ସରକାର କି ତରତି
2: ସରକାର କି ତରତି ସଫା ହସ୍ପିଟାଲ ନୁ ଅଂଶୁଘାତ ସେବା କେନ୍ଦ୍ର ଖୋଲଚକା ତଲି ଅଂଶୁଘାତ କି ଲଗାନ ସେପାରେଟ ପୁରା ରୁମ୍ ଆତଲି ଆସନ କୁଲର ଇକାନାର ଆକୁନ ଧୀରେ ଧୀରେ ଏସି ବି ଲଗାବାନାର ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ତ ଏସି କୁଲର ସବ ଲଗାଲି ଦାସନ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କେରକୁନ ଆଲାସିନ ଯଦି ବେହୋସ ମଞ୍ଚକା ଚା ବ୍ଲଡ଼ ଟେଷ୍ଟ ଗୁଠି କାମା ଖାତରିଦ ଇମିଡ଼ିଏଟ କି ବହୁତ ପେସେଣ୍ଟ ଡାଇବେଟିସ ରାନାର ହାଇପର ଟେନସନ ରହି ବ୍ଲଡ଼ ପ୍ରେସର ବେଶୀ ରହି ତ ସୁଗର ବି ଯଦି କମରା କିରକି ରଦ ହେଲେ ବି ଅଚେତ ମାନସ୍କ ତା ସୁଗର ଟେଷ୍ଟ ପୁରଣଟା ନିହାତି ଜରୁରୀ ତାର ନୁ ମଞ୍ଜା କେରା ଇଲେକ୍ଟ୍ରୋଲାଇଟ ସୋଡ଼ିୟମ ପଟାସିୟମ ଗୁଠି କମରି କେଇତ ଉଦିଗି ଲଗାନ ଓଆରଏସ ସମୁ ହାପନା କଥା କିମ୍ବା ଲେମ୍ବୁ ନୁ ଟିକେ ଲୁଣ ଚିନି ଆମୁ ବେକୁ ଟିକେ ଚିନି ଟିକେ ମିଶା ବିକିରି ଖାଲି ଆମ୍ବୁନୁ ହୁବଡ଼ା ଗୋଟେ ବାନେ ଆରୁ କୋଲ୍ଡ ଡ୍ରିଙ୍କସ ଜିନିଷ ଗୋଟେ ଆଭଏଡ କାମନା କଥା କୋଲ୍ଡ ଡ୍ରିଙ୍କସ ଟିକେ ଥଣ୍ଡା ଚ ଟିକେ ବାନେ ଲାଗ କିନ୍ତୁ ପରେ ପ୍ରୋବ୍ଲେମ ସଫିସିଏଣ୍ଟ ରିପ୍ଲେସ ମା କାମିତ ତା ଓଆରଏସ ବଦଞ୍ଜା ବେଷ୍ଟ ଆରୁ ବାସି ମାଣ୍ଡି କାଞ୍ଜି ପାଣି ବାନାର ଯେନ୍ କାଇ ଯେନ୍ ପଣା ଗୁଠି ମାନାଲି ଲେମ୍ବୁ ଆମ୍ବୁ କା ବେଲ ପଣା ଏଗୁଡ଼ା ଗୁଠି ବାନା ବେଷ୍ଟ ଆରୁ ହସ୍ପିଟାଲ ଅଚକୁ ନେ ଦରକାର ମୋର କା ଯେହେତୁ ପ୍ରାଇମେରୀ ଟ୍ରିଟମେଣ୍ଟ ଯଦି ଠିକ୍ ମା ମାନଯାସ ହେଲେ ହସ୍ପିଟାଲ କେରକୁନ ସାଲାଇନ ଲାଗ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଯେହେତୁ ଆଲାସ ହାପା ପଲଦାସିନ ବେହୋସ ଅଲଦା ସାପ ସେସ୍କେ
1: ହଁ ବୋଲେ ତାଙ୍କେ ମେଦୁନୁ ତାଙ୍କେ ଆମୁ
2: ଆମୁ ଚିନାତଲି ପ୍ରାଇମେରୀ ଟ୍ରିଟମେଣ୍ଟ ମୋ ମଞ୍ଜା ସାଲାଇନ
1: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା
2: ଆମୁ ଚିନା
1: ହଁ ହଁ
2: ଆରୁ ଆଲାସିନ ଥଣ୍ଡା କାମର
1: ଯେ ଇ ଯେନ୍ ଝାଉ ଡେମନା ବୋଧ ଯେନ୍ ଅଣ୍ଟା ନାମେ ବିଡ଼ନାନୁ ଯଦି ନାମ ଉର୍ଖ ଥିଲେ ବେଶୀ ଗରମ ମାନ ଜାଗାରେ ହେଲେ ନାମେ ଯେନ୍ ଝାଉ ଡେମାଲି ଆରୁ ନାମ ଘାଇଗା ବିହୋସ ମାନା କାଲ ତାତ ବୋଲିକି ନିମ ତେଙ୍କାର ଯେ ଇ ପ୍ରକାର ଝାଉ ଡେମନାନ୍ତି ନାମେ ଖିନା କାନା ବି ହନେ ଏଲଚକାତିଲି କେ
2: ହଁ ଆତିଲି ଏଦେରକେ ଏନୁ ସଫା ଅର୍ଗାନ ବନ୍ଦ ଧୀରେ ଧୀରେ ଆଫେକ୍ଟ ମାନି ଯେତେବେଳେ ଯଦି ଇମିଡ଼ିଏଟ୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ ମା ମାନଯା ନାମ ଇମିଡ଼ିଏଟ୍ ସିମ୍ପଟମ୍ ସାଇନ୍ ସିମ୍ପଟମ୍ ଯେନ୍ଟା ଏ ଦିଆତ କୁକୁ କିନ୍ଦ୍ରା ଲାଲିତ କା ମେଦୁ ନୁଜାଲିତ ଖୁଆ ହେଡ଼ୁଦ ନୁଜାଲିତ କା ବାନ୍ତି ବାନ୍ତି ଲଗାଲେ ହଙ୍ଗେ ଯଦି ଟ୍ରିଟମେଣ୍ଟ ମା କାମତ ବାକେନ୍ ହାର୍ଟ ଦି ଏଫେକ୍ଟ ମାନ ହାର୍ଟ ବୋଧ ମାନେ ଫାଡ଼ଫାଡ଼ା ରଦ ମାନେ ହାର୍ଟ ରେଟ୍ ବାଢ଼ରିକେ ତ ଅଧିକ ବାଢ଼ରା କରାଲେ ଫାଡ଼ଫାଡ଼ରା ଫାଡ଼ଫାଡ଼ର ହେଲେ ଏନ୍ଦ୍ର କମ ଆଧନଟା ମାନେ ବ୍ଲଡ଼ ବନ୍ ସର୍କୁଲେଟ୍ କାମା ପଡ଼ିଲି ଦିନ ମାନେ ସଫିସିଏଣ୍ଟ ବ୍ଲଡ଼ ଖେବଡ଼ା ପଡ଼ିଲି ଦିନ ମେଦୁନୁ ତ ହାର୍ଟ ବଧି ଧୀରେ ଧୀରେ ଖରାପ ମାନକ ଆରୁ ବ୍ଲଡ଼ ମାକେ ରହିଲେ ଲାଷ୍ଟକେ ବ୍ରେନ୍ ହିଁ ଖରାପ ମାନକ ବ୍ରେନ୍ ଖରାପ ମାନ ଯାଇକି ରହିଲେ ଲାଷ୍ଟକେ ଜୀବନ ହିଁ ବୁଙ୍ଗା କଲା ହଁ
1: ତା ଇଦାର ନାମ ଟିକେ ସଚେତନ ମାନ କଥା ହିସାବରୁ ନାମେ କାନା ବାରନା କଥା ହେଲେ ଆରୁଟା କଥା ଯେ ନାମେ ଯଦି ପଦା ଗୁଠିନ ତା କଥା ଯଦି ନାମ କାଛ ନେକର ଥିଲେ ଇନ୍ନେ ମାନେ ଯେ ଆକୁନ୍ ତା ଇଦା ଟାଠା ହାଞ୍ଜିକିଛି ମା ଦି ବୁରେ ତରା ଆଲାର ଗୁଠି କୁକୁ ହଦାର ବି ଟାଠା ମହା କତ ବାନାରୁ ଖେବଡ଼ି ଧାରାଧାରା ବିଡ଼ିନା ରହିଆ ତା ଠି ଠି ବିଡ଼ିନା ବିଡ଼ା କିରୋ ଆରେ ଟାଠା ମୁହା ଚାଲନାର ଆମୁନକା ଲାଗାଲ କିରୋ ଆମୁ ଚାହାନୁ ମାରାଇ ତ ଏଇ ପ୍ରକାର ଅଣ୍ଟା ଝାଉ ଡେମନା ଅଣ୍ଟା ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ମାନା କାଲି
2: ମାନା
1: ଇନ୍ନେ ଯେନ୍ ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ମା ମାନ କା ଇନ୍ନେ ମାଲବାର ପରିସ୍ଥିତି ଆଜିକାଲି ନିମ ଓ ହାଦୁ ବଚୁରିନ କା ଯେନ୍ ମା ବୁଆ ରାତଲାର ଏ ପରାମର୍ଶ ଅଛି ଆଗେ ଚାହୁଁ
2: ଯଦି ଟାଠା ମୁହା କାଲନାର କା ଏନ୍ଦର ପେଶା କଲାର ମା ଦି କିଟି ତେଲା ଗୁଠି ଆକୁନ ଖାତରାଲି ଚେକା ତ ପାରୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ପାଇରିନ୍ କଲା ମାନେ ପାଇରି ତ ପାଞ୍ଚ ଛଅ ବଜେ ବିଡ଼ି ଅଲଗା କାଲି ତ ପାଇରିନ୍ କଲାରୁ ଦଶ ବଜେ ତକ ଯେନ୍ତା ଅଡ଼ପା ବୁଙ୍ଗାବରା ଆରୁ ଏଗାରନ୍ତି ତିନି ଚାରି ବଜେ ତକ ତ ସଜେଷ୍ଟ କାମ ଯେ ଆମା ରୁଖା ଅଡ଼ପାନ୍ତି କାହିଁକି ଟାଠା ମୋହନାଦ କା ଏଗୁଡ଼ା ଗୋଟେ ଧତକି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଏମର୍ଜେନ୍ସି ନାଲଖୁ ମାଲିଦ ଇଦାନ ଆରାମସେ ବିଡ଼କନାକେ କେରକୁନ ହିଁ ଆଖରଦ ଆରୁ ପାଇରିନ୍ କରାଲେ ହିଁ ଆଖର ଦଶ ବଜେ ତକ ସାଢ଼େ ଦଶ ତକ ଅଡ଼ପା ବୁଙ୍ଗାବରା ଆରୁ ଆଡ଼ପା ନୁନରା ଠି ଠି ବିଡ଼ିନା ବାକେ ନାଡ଼ପା ନୁରା ଯେତିକି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆଗଲି ହତ୍କି ମାନଲା ବିଡ଼ୁତ କିନ୍ତୁ ଧୀରେ ଧୀରେ ଗରମ ବୋଧ ପରିବେଶ ବୋଧ ବହୁତ ବଢ଼ରା କାଲି ତ ଏମ୍ ଯେତେବେଳେ ଛୋଟ ଛୋଟ ରାଜକାମ ହତ୍କି ଏମ୍ ହିଁ କାଲ କାମ ତେଲା ମହାଗେ ଟାଠା ମହାଗେ ତ ହତ୍କି ଗରମ ମାର ଲଗାଲା ତ ହଙ୍ଗେ ନା ମାନୁ ହିଁ ସଫିସିଏଣ୍ଟ ରାଚା ଦେଖ ମେନ୍ କଥା ମାନଯା ହୁଦ ଆଗଲି ମାନୁ ସଫିସିଏଣ୍ଟ ରାଚା ପାଡ଼ା ପାଟକି ଯାହା କହେ ମାନୁ ସଫା ସନା କରାଲା ଏ ହୁର ଯେନ୍ତା ହେଲେ ହିଁ ମାନାଲା କିନ୍ତୁ ଇନ୍ନା ନେଲା ସବ ବଡ଼କା ବଡ଼କା ପାବୁ ମାନଯାଦ ଏସି ଗାଡ଼ି ରୁଖାଦ ତ ମାନୁ ଧୀରେ ଧୀରେ କମରା କାଲି
1: ବୋଲେ ଯେନ୍ ପରିବେଶ ତା ଯେନ୍ ତାପମାତ୍ରା ଥିଲା ବଢ଼ରା କାଲି ଆର୍ ନିମ୍ ଯାହା ଟିକେ ଆଘଲିନ୍ତି ତେଙ୍ଗାଲ କାର୍ଯ୍ୟ ଇ ଯେନ୍ କୋଠା ବାଡ଼ି ଇ ଆଡ଼ପାପାଲି କାମନା ସ୍ତିଗେ ଲଗାନ ଇ ଦାନ୍ଦାଲି ଫେର ଆର୍ ଟିକେ ଆଉ ହାନି ମାରାଲି ଯେନ୍ଟାକି ନାମା ପ୍ରଭାବ ଖାତରାଲି ଯେ ନାମ ଇ ଯେନ୍ ଝାଉ ଡେମରାଲ ଦାତ ନାମ ତା ଏକାନେ ହିସାବ ନୁ ନାମେ ଆଲାର ଗୁଠି ଇ ଝାଉ ଡେମନାର ସ୍ତିଗେ ମାଛର ଆରୁ ରର একানিকি তামে শরীর বন ঠিক হিসাব নু ইয়র যাহা ভি শ্রোতা আতলনার আপনার ইনিম এদের পরামর্শ অছি ওর শেষে
2: শেষে আরো একটা কথা তিনকে মধুর যে এসি যেন ইন্না নেলা অভ্যাস কামা চলার তা এসি যেন টেম্পারেচার লাগাবে যেন ষোলো সতেরো অঠারো কামা চলার তা ষোলো সতেরো অঠারো নেদের মানিকা সডন টেম্পারেচার কম আতলি সডন বাহারি রুখনাকে গরম মানা কালি হুদনটা ভি বড়া বিপদ এসি সরকার উদ্গি লাগান তেঙ্গালি নানে চব্বিশ ডিগ্রি নু মিনিমম ইয়া তো বাহারি যদি তিরিশ বেতলি চব্বিশ থেকে তিরিশ আনসাগে হতকি মাস তার আইতে কিন্তু নি ষোলো সতেরো নু রয়ে সাঙ্গে সাঙ্গে তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি রুখবাকে
1: সডন চেঞ্জ অনটা
2: মানালি কুকু কিন্দ্র চল উদি অনটা সনষ্ট ঘি কথা
1: আচ্ছা আচ্ছা
2: উদি অনটা অসুবিধা মানে আর সাফা শ্রোতার ঘি অনটা হিসাব যে নাম মানা পরিবেশ বন বাঁচাবত এসকে নাম অনটা সাফার মান্নু ইদা অঙ্গত কা আড়পা টিকে আড্ডা হি রাজকুন ছাত মিয়া যেন নাম টিণা লাগা বলদাত টিণা মা লাগি কিরি যদি না মান্নু টিকে ছাত মিয়া ইদা অঙ্গত হলে আহরু বঢ়িয়া কথা আর আজবেস্টস কা টিণা আড়পাতলি হলে বিড়না চিকা ওয়া ভুসু নাম চিয়া অঙ্গত ভুসু ডাবত আর ইয়ত কা হোয়াইট কলর কামত আর ইয়ত হলে টিকে গরম বোধ কম মানত
1: তা নিশ্চিতভাবে না হয় যেতকি ভি আলা রাখুন মেনালার নামে এই কার্যক্রম বোন পরিবেশ যেটা কি ঠিক রহ আদান তা নিশ্চিতভাবে আদান ধ্যান চিওর আর ওনটা কথা যে যেতেবেলে ভি ই ঝাউ ডেমনা লেখা পরিস্থিতি সৃষ্টি মানজা কার ঝাউ ডেমজি চাহালে যাহা নিম তেঙ্কার যে প্রাইমারি ট্রিটমেন্ট যেটা কামাল না হন্যা কাইকি যাহা হলে ভি ডাক্তরকে পরামর্শ তা ই আশা সাঙ্গে নিম ইশান বার্জকার আর ঝাউ একানেকি ডেমি ঝাউ ডেমকে নামে এদের অসুবিধা মানি আউ ঝাউ ডেমচা যদি হলে এদের প্রতিকার ব্যবস্থা আতলি আ কথা উঠিন তেঙ্কার নামে শ্রোতা বন্ধু গুঠিয়া ইদান নিশ্চিতভাবে আহর আর হু হিসাব নু যদি সতর্ক মান রর হলে ই যেন বারালি বিড়না বন ঠিক হিসাব নু তাম পরিচালনা কামর আর মানে নিজর জিয়া বন ঠিক হিসাব সুরক্ষিত আকানু ইয়া আঙ্গর ধন্যবাদ নিমান ফির ঘায় আকাশবাণী তার কেতনি কেতে
2: ফির ঘায় ধন্যবাদ নিমানি চন কার্যক্রম এমন মেহকার আর সুযোগ অন্টা চেজকার আলারিন সচেতন কাম আগে আৰু ধৰম বেলাচিন প্ৰাৰ্থনা কামালদান যে নামা এই প্ৰগ্ৰাম মক্কা পুপু ঝকা ঝকা সকচেছফুলি বানে কৰি চালু আৰু বহুত দিন চালু
1: নিশ্চিতভাৱে নিমে গুঠিয়াৰ কি যদি ইন প্ৰকাৰ সহযোগৰ হ'লে নাম যেতে মিশ্ৰত আৰু ই কাৰ্যক্ৰম বন কেতনি কেতে গেচ্ছা কি হওক যেনটা কি নামে ই যেন কুঁহাৰ আতলাৰ যেতকি ভি মেনালনাৰ নামে শ্ৰোতা গুঠিয়াৰ আৰ্গে সি কাম চিয় আৰু নামে ভাষা সাহিত্য সংস্কৃতি বাতৰণাৰ সাঙে সাঙে নাম অনেক মেডিকাল এডুকেশনাল কা যাহা প্রকার যেন সবু ফিল্ডকে জিনিস আতলি আদান যেতে নাম আহা আঙ্গত আউ যেতের গিয়ে তা ভল মান ধন্যবাদ
2: ধন্যবাদ।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো হ্যালো, আজ্ঞা নমস্কার, আকাশবাণী সম্বলপুর। হ্যালো,
1: জোহার
0: জোহার আজ্ঞা।
1: ও মিশ্রা আজ্ঞা কেন্দা আছেন?
0: বহুত বঢ়িয়া আজ্ঞা, আউ পরিচয়টা মুই দেমি কি আপন দেবে?
1: পরিচয় আমি দেমি আজ্ঞা, মোর নাম হলো সুবল কুমার সাউ, গ্রামপুর পন্ডি বাজার বিজয়পুর জেলা বর্গরু কহুতলি।
0: আজ্ঞা আজ্ঞা, সুবল আউ কেন্তা অছন?
1: একদম বঢ়িয়া আছে আজ্ঞা, একদম ফার্স্ট ক্লাস আজ্ঞা, আপনমান সঙ্গে কথা লাগিকি আউ বঢ়িয়া লাগি যায়।
0: আরে জবরদস্ত হইগলা না বলুন আজ্ঞা, নিহতি ভাবে আজ্ঞা আপন মান সঙ্গে কথা লাগি দেলে জোশটা ডবল হয়ে যাচ্ছে পুরা।
1: বিলকুল আজ্ঞা, এটা ফোন লগাতে ব্যস্ত লে আজ্ঞা, মোটে আজি কল লাগাতে বলি ভাবুতে নি আজ্ঞা।
0: আর লটারিটা ফিটি গলা বলুন,
1: লটারি ফিটি গলা লে কথা গিরা আপন সঙ্গে তো বহুত বড় লাগে আজ্ঞা।
0: বহুত বড়িয়া আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ। যাহা বি হো, মানে আপন মানকর এই ফোন কে টাকি টাকি আমি বি রহি আইতেছ আজ্ঞা, আপন মানকর ফোনটা লাগ গলা আমকো বি খুশ লাগি যাসি
1: আজ্ঞা। আজ্ঞা
0: আজ কেন গীত শুনমা কোন?
1: আজি দে দিলে আমার হিন্দি পুরনা ফিল্ম র দিল কে আছে তো সুর টাইটেল সং দে দিবেন মিশ্রা আজ্ঞা।
0: আচ্ছা ঠিক আছে, আও কেনা কেনা হালচাল আজ্ঞা?
1: হালচাল তো সব বড়িয়া আছে, আমার সে চৈতন্য পটেল ভাই বি এবে টিকে সুস্থ হলানো, আর তার আমি মঙ্গল কামনা করি যে ভগবান কো প্রার্থনা করি না, ভগবান আমার ডাক শুনি গলা আজ্ঞা, আর ইয়ার এবে সুস্থ হয়ে আজ্ঞা।
0: যে মানে ঠিকঠাক হলে না নাকি
1: আজ্ঞা?
0: সব সেটা বড়টা জিনিস, আউ আপন মানকে সমস্ত অনুরোধ বি করমি আজ্ঞা, তাঙ্গর সঙ্গে যোগাযোগ রে থিবে, কথাবার্তা টিকে হউতবে।
1: বিলকুল আজ্ঞা, সব শ্রোতা মানকর এটা গুটি আউ সমস্তঙ্কর গুটি এটা মানে মিলিত সহযোগ আজ্ঞা, ভগবান কে জানা মে দর্শনা দেখনা ভগবান
0: চলাবুলা করি পারলে নুই কেনবা আজ্ঞা?
1: চলাবুলা টা করি পারছে আজ্ঞা, বাকি সে কথা কবার শক্তি টা টিকে কমিছে আজ্ঞা, দি
0: জলদি সুস্থ করুন, পুরা যেনতা পূর্ববত থিলে হেনতা হেই যন। আজ গীত কাকা কে ডেডিকেট করমা
1: আজ? আজ গীতটা তো আজ্ঞা প্রথমে আপনকু স্পেশাল
0: আজ্ঞা, থ্যাঙ্ক ইউ আজ্ঞা, থ্যাঙ্ক ইউ।
1: ধন্যবাদ আজ্ঞা, শ্রোতা মানে হরেশ কুমার পড়ুয়া, যশন্ত পেগ, করমচানী সাউ, চৈতন্য পটেল, লোকনাথ সাউ, লোকনাথ প্রধান, ভক্তেন্দ্র মুভি, রায়কান্ত বহি, রবীন্দ্রলাল মিহির, সেবারাম মিহির, মুরলী মিহির, লিঙ্গরাজ মিহির, দেবরাজ মিহির, জয়গোপাল বেহেরা, প্রশান্ত কুমারী, আনন্দ মিহির, ভাগরথী পাইক, আমর রহলি পঞ্চানন্দ পঞ্জবিহার, উপেন্দ্র সুনা, সত্যবা মিহির, রোহিণী মিহির, চুমকি কুসুম, দীক্ষা গোপাল, সোন প্রয়াকর, আউ কেতা পুরনা শ্রোতা মান কোন নাটিকা জি ডেডিকেট করমি আইয়া, সে মানে নি শুনি গলে তা গু ডেডিকেট করমি আইয়া।
0: আগে আগে কও না নিশ্চয়।
1: মানে হলি আমর নানি গুটি দিলে পুরনা শ্রোতা আকাশবাণী সোনপুর হরিপ্রিয়া তন্তি
0: আগে,
1: তারে দাদা ভবানী দেহেরি, কন্দর্প বেহরা, বোলাশঙ্কর বরফন্ডা, বোলাশঙ্কর পুটিল, সুর কুমার দাস, সান ভালুপলি সিঙ্গি যুব আইয়া।
0: আগে আগে পুরা সবটা পুরনা শ্রোতা মানে আইয়া।
1: আগে আগে সমস্তঙ্কর সঙ্গে কথা লাগুছি, আর এবে সুরজ দাস ভাই সাহেব কইতিনি আজি হ্যালো অনুরোধ প্রোগ্রাম দউছে। হুম
0: হুম হুম,
1: নম্বরটা নিজ ভাই আর এটা কল করবো, নিশ্চয় ফোন লাগাবার কথা জানা বড়িয়া লাগবা, যদি বি ফোন না লাগলে আমি না ডেডিকেট করমি বলিকিরি কইলি আজ্ঞা, সেই খুশি হয়ে
0: বহুত বঢ়িয়া আজ্ঞা। নিশ্চিত ভাবে সে কার্যক্রম শুনুথবে, আপন ডেডিকেট করিছন যেনটা সে শুনি পারুথবে বলিকিরি আমি আশা করুছু, আও আপন যেতকি লোককু ডেডিকেট করছন সমস্তকু ডেডিকেট করছন, আকাশবাণী পরিবার তরফ নু আপনকু এই গীতটা ডেডিকেট করছন, শুনমা আজ্ঞা সুন্দর গীতটা যেনটা বাছিছন আপন।
1: ধন্যবাদ মিশ্রা আজ্ঞা, রোজা জোহার।
0: জোহার আজ্ঞা, নমস্কার
1: নমস্কার নমস্কার আজ্ঞা।

ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଆଞ୍ଚଳିକ ଖବର ପଢ଼ୁଛନ୍ ଅତୀଶ କୁମାର ଶତପଥୀ। ଜୁହାର। ପହଲା ମୁଖିଆ ଖବର। ଆକାଶବାଣୀର ମନ୍ କି ବାତ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଥି ଆବାକେଲ ଦେଶବାସୀଙ୍କ ସଙ୍ଗେ ବିଚାର ବିନିମୟ କରିବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ନିର୍ଭୁଲ ଭୋଟର ତାଲିକା ତିଆର ଲକ୍ଷ୍ୟ ନେଇକରି ରାଜ୍ୟ ଆସ୍ଥାନୁ ମୂଲ ହୋଇଛେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ପ୍ରକ୍ରିୟା। ବିଜେପି ସରକାରର ଦୁଇବଛର ପୂର୍ତ୍ତି ଲାଗି ଏବା ମଙ୍ଗଳବାରନୁ ବିଭାଗୀୟ ସମୀକ୍ଷା କରିବେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ଉଚ୍ଚଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରକେ ଉତ୍କର୍ଷ କରବାର୍ ଲାଗି ଭୁବନେଶ୍ୱରନ ଆବାକାଲଠାନୁ ମୂଲ ହେବା କୁଳପତି ସମ୍ମିଳନୀ। ଆଉ ସମ୍ବଲପୁରର ପ୍ରସିଦ୍ଧ ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ଲାଗି ଅନୁଦାନ ଘୋଷଣା କଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଆବାକେଲ ସକାଳ 11 ବଜେ ଆକାଶବାଣୀର ମନ୍ କି ବାତ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଜରିଆ ଦେଶ ଆଉ ଦୁନିଆ ସାରା ଲୋକର ସାଙ୍ଗେ ଭାବ ଦିଆନିଆ କରିବେ। ଇଟା ତାଙ୍କର 134 ନମ୍ବର ମନ୍ କି ବାତ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେବା। ମନ୍ କି ବାତ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆକାଶବାଣୀ ଆଉ ଦୂରଦର୍ଶନ ଜରିଏ ଆର୍ ଏଆଇଆର୍ ନ୍ୟୁଜ୍ ୱେବ୍ସାଇଟ୍ ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏଆଇଆର୍ ମୋବାଇଲ୍ ଆପ୍ ଥି ପ୍ରସାରଣ କରାଯିବା। ଆକାଶବାଣୀ ସମ୍ବାଦ, ଡିଡି ନ୍ୟୁଜ୍, ପିଏମ୍ଓ ଅଫିସ୍ ଓ ସୂଚନା ଓ ପ୍ରସାରଣ ମନ୍ତ୍ରଣାଳୟର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ତିଭିଲ୍ ଇତାର ସିଧା ପ୍ରସାରଣ କରାଯିବା। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ହିନ୍ଦୀ ଅଭିଭାଷଣ ଋତୁରୁ ଆଞ୍ଚଳିକ ଭାଷାତି ଇତାର ପ୍ରସାରଣ କରାଯିବା। ରାଜ୍ୟ ଆସ୍ଥାନୁ ଭୋଟର ତାଲିକା ଥି ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ ଲାଗି ପ୍ରକ୍ରିୟା ମୂଲ ହୋଇଛେ। ବୁଥ୍ ସ୍ତରୀୟ ଅଧିକାରୀ ବିଏଲ୍ଓମାନେ ଘରକେ ଘର ଯାଇକରି 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେଉଛନ୍। ଇତି ଭୋଟରମାନଙ୍କର ବ୍ୟକ୍ତିଗତ ବିବରଣୀ, ପରିବାର ସଦସ୍ୟଙ୍କର ସୂଚନା ଓ 2002 ଭୋଟର ତାଲିକା ବାବଦ ତଥ୍ୟ ଯାଞ୍ଚ ସହିତ ସାମେନ ଭୁଲ ସଂଶୋଧନ କରାଯାଉଛେ। ଏସ୍ଆଇଆର୍ ପ୍ରକ୍ରିୟା ଥି 38,123 ଜଣ ବିଏଲ୍ଓ ନିୟୋଜିତ ହୋଇଛନ୍ ବୋଲି ରାଜ୍ୟ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଆର୍ଏସ୍ ଗୋପାଳନ ସୂଚନା ଦେଇଛନ୍। ଏସ୍ଆଇଆର୍ ଥି ପୁରା ସ୍ୱଚ୍ଛତା ଆନ୍ବାର୍ ଲାଗି ରାଜନୈତିକ ଦଳମାନଙ୍କର ସହଭାଗିତା ଥି ଫି ମତଦାନ କେନ୍ଦ୍ର ନ ବୁଥ୍ ସ୍ତରୀୟ ଏଜେଣ୍ଟ ନିଯୁକ୍ତ କରାଯାଇଛେ। ଜଣେ ଭିଲ୍ ଯୋଗ୍ୟ ଭାରତୀୟ ଭୋଟର ତାଲିକା ନ ବାତ୍ ନାଇଁ ପଡ଼୍ବେ ଆଉ ଅଯୋଗ୍ୟ ବ୍ୟକ୍ତି ଭୋଟର ତାଲିକାତେ ଯେନ୍ତା ସାମିଲ୍ ନାଇଁ ହେବେ ସେଥିର୍ଲାଗି ବୁଥ୍ ସ୍ତରୀୟ ଅଧିକାରୀ ବିଏଲ୍ଓମାନଙ୍କୁ ସଜାଗ ରହିବାର୍କେ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛେ। ରାଜ୍ୟ ବିଜେପି ସରକାରଙ୍କର ଏବା 12 ଦିନ 2 ପୁରା ହେବାର୍କେ ଯାଉଛେ। ଇତାର ଆଗନୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ଏବା 2 7 ତକ୍ ଫି ବିଭାଗର ସମୀକ୍ଷା କରିବେ ବୋଲି ଶିଳ୍ପମନ୍ତ୍ରୀ ସମ୍ପଦ ଚନ୍ଦ୍ର ସ୍ୱାଇଁ କହିଛନ୍। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଭିନ୍ ଭିନ୍ ବିଭାଗର କାର୍ଯ୍ୟଦକ୍ଷତା, ଯୋଜନା ପ୍ରଣୟନ ଆଉ କାର୍ଯ୍ୟକାରିତାର ପ୍ରଦର୍ଶନ ସମୀକ୍ଷା କରିବେ। ପହିଲା ଦିନ ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କନକବର୍ଦ୍ଧନ ସିଂହଦେଓଙ୍କର ବିଭାଗ ସମୀକ୍ଷା କରାଯିବା ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। ରାଜ୍ୟକେ ଭିନ୍ ଭିନ୍ କ୍ଷେତ୍ରର ପୁଞ୍ଜିନିବେଶ ଆସୁଥିବାର ବେଳେ ଅନେକ କ୍ଷେତ୍ରର ସଫଳତା ମିଳିଛେ ବୋଲି ଶିଳ୍ପମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ସ୍ୱାଇଁ କହିଛନ୍। ଭୁବନେଶ୍ୱର ୟୁନିଟ୍ 2 ଅଶୋକନଗର ନଥିବା ରାଗର ସରକାରୀ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟନ ଆବାକେଲ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ଜନ ଅଭିଯୋଗ ଶୁଣାଣି ହେବା। ଜନଶୁଣାଣି ସକାଳ 8 ମୂଲ ହେବା। ଗଲା ଏପ୍ରିଲ 27 ହେବାର୍କେ ଥିବାର ଶୁଣାଣି ଲାଗି ଆଗନୁ ପଞ୍ଜୀକରଣ କରିଥିବାର ଆବେଦନକାରୀମାନେ ଇ ଦିନ ନିଜର ଅଭିଯୋଗ ଜଣାଇ ପାରିବେ। ଏଥିର୍ଲାଗି ସେମାନଙ୍କୁ ଫେର୍ ପଞ୍ଜୀକରଣ କରବାର୍କେ ନାଇଁ ପଡ଼େ। ମହାନଦୀ ଜଳବିବାଦ ମାମଲା ଥି ଟ୍ରିବ୍ୟୁନାଲ୍ ପାଖେ 15 ପ୍ରସଙ୍ଗ ଦାଖଲ କରାଯାଇଛେ। ସେ ଭିତରୁ 12 ପ୍ରସଙ୍ଗ ଥି ଓଡ଼ିଶା ଓ ଛତିଶଗଡ଼ର ସହମତି ମିଳିଛେ ବୋଲି ଆଡ଼ଭୋକେଟ୍ ଜେନେରାଲ ପୀତାମ୍ବର ଆଚାର୍ଯ୍ୟ ସୂଚନା ଦେଇଛନ୍। ସହମତି ବାବଦେ 2 ରାଜ୍ୟ ଟ୍ରିବ୍ୟୁନାଲ୍କୁ ଜଣାଇଛନ୍। ଅଲଗା ପ୍ରସଙ୍ଗ ନେଇକରି 2 ରାଜ୍ୟର ବୈଷୟିକ ଦଳ ଆଉ ଆଇନ ଦଳ ସମାଧାନର ବାଟ ବାହାର କରିବେ। ମହାନଦୀ ଜଳବିବାଦ ମାମଲା ଥି ଟ୍ରିବ୍ୟୁନାଲ୍ ପାଖେ ଆଜିର ଶୁଣାଣି ଶେଷ ହୋଇଛେ। ମାମଲାର ଆର ଶୁଣାଣି ଜୁନ୍ 6 ଦିନ ହେବା ବୋଲି ଶ୍ରୀ ଆଚାର୍ଯ୍ୟ ସୂଚନା ଦେଇଛନ୍। ଭୁବନେଶ୍ୱର ଲୋକସଭା ଭବନର ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ଡକ୍ଟର ମୁକେଶ ମହାଲିଙ୍କର ଅଧ୍ୟକ୍ଷତା ଥି ଇବୋଲା ଭାଇରସ୍ ସମ୍ଭାବ୍ୟ ସଂକ୍ରମଣ ପ୍ରତିରୋଧ ହେଉ ପ୍ରସ୍ତୁତି ବିଷୟ ଗୋଟିଏ ସମୀକ୍ଷା ବୈଠକ ହୋଇଯାଇଛି। ବୈଠକଟି ଇବୋଲା ଭାଇରସ୍କେ ନେଇକରି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗ ତରଫୁ ମାର୍ଗଦର୍ଶିକା ଜାରି ହୋଇଛି। ରାଜ୍ୟ ସତର୍କତାମୂଳକ ପଦକ୍ଷେପ, ଦରକାରୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟବସ୍ଥାର ପ୍ରସ୍ତୁତି ଆଉ ଚିକିତ୍ସା ସୁବିଧା ବାବଦେ ବୈଠକଟି ବିସ୍ତାର ଭାବେ ଆଲୋଚନା କରାଯାଇଥିଲା। ଲୋକମାନଙ୍କର ଭିତରେ ଇବୋଲା ଭାଇରସ୍ ବିଷୟ ସଚେତନତା ବଢ଼ାବାର, ଭୟ ଆଉ ଗୁଜବକେ ଦୂର କରବାର ଲାଗି ସଠିକ୍ ସୂଚନା ପ୍ରସାର ଉପରେ ଜୋର୍ ଦିଆଯାଇଥିଲା। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଚିବ ଅସ୍ମିତ ଏସ୍ ଆଉ ଭିନ୍ ଭିନ୍ ଘରୋଇ ହସ୍ପିଟାଲ କର୍ତ୍ତୃପକ୍ଷମାନେ ଇତି ସାମିଲ ହୋଇଥିଲେ। ଆପଣମାନେ ଖବର ଶୁଣୁଛନ୍ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରନୁ। ରାଜ୍ୟର ଉଚ୍ଚଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରର ଉତ୍କର୍ଷ ଆଉ ସଂସ୍ଥାଗତ ସଂସ୍କାର ଆଣବାର ଲାଗି ଆବାକାଲଠାନୁ ଭୁବନେଶ୍ୱର ଲୋକଭବନର କୁଳପତି ସମ୍ମିଳନୀ ମୂଲ ହେବା। ସମ୍ମିଳନୀଥି ରାଜ୍ୟର ଭିନ୍ ଭିନ୍ ସରକାରୀ ଓ ବେସରକାରୀ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟର କୁଳପତିମାନଙ୍କ ସଙ୍ଗେ ଉଚ୍ଚଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାକେ ଆହୁରି ବର୍କସ୍ ଆଉ ଆଧୁନିକ କରିବାର ଉପରେ ଆଲୋଚନା କରାଯିବା। ଜାତୀୟ ଶିକ୍ଷାନୀତି 2020ର କାର୍ଯ୍ୟାନ୍ୱୟନ, ଗବେଷଣା, ନୂତନତ୍ୱକେ ପ୍ରୋତ୍ସାହନ, ଡିଜିଟାଲ୍ ଶିକ୍ଷା ପ୍ରଣାଳୀ, କୌଶଳଭିତ୍ତିକ ଶିକ୍ଷା ଆଉ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ନିଯୁକ୍ତି ସୁଯୋଗ ବଢ଼ାବାର ଉପରେ ସମ୍ମିଳନୀଥି ବିସ୍ତୃତ ଆଲୋଚନା କରାଯିବା।
উচ্চশিক্ষাতি গবেষণামূলক পাঠপড়া আউ বিশ্ববিদ্যালয় মানকর ভিতরে তালমেল রখবার লাগি ভিন ভিন পদক্ষেপ নেই করি মত বিনিময় করা যিবা। ছাত্রছাত্রী মানকর সামগ্রিক বিকাশ, শিক্ষক মানকর দক্ষতা বড়াবার আউ শিল্প সংস্থা মানকর সঙ্গে শিক্ষানুষ্ঠান মানকর তালমেল ভিতরে ইতি জোর দিয়া যিবা। গলাকেল লোকভবন রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্মম পাটিঙ্গু উচ্চশিক্ষা মন্ত্রী সূর্যবংশী সুরজ ভেটি করি কুলপতি সম্মেলনী বাবদে আলোচনা করিথিলে। সম্বলপুর প্রসিদ্ধ শীতলষষ্ঠী যাত্রা লাগি ওড়িয়া ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিভাগ তরফু 1,08,00,000 টাকার আর্থিক অনুদান দিয়া যাইছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্ক আদেশ অনুসারে এ অনুদান রাশি দিয়া যাইছে। ই বছর জিল্লার 21টা কমিটিকে অনুদান দিয়া যিবা। শীতলষষ্ঠী ওড়িশার সমৃদ্ধ সংস্কৃতি ও পরম্পরা সহিতে জড়ি দেয়। ই পর্বকে জাকজমকথি করবার সহিতে ওড়িশার তিয়ার বাহার সারা পৃথিবীর পরিচয় দেবার লাগি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে সংস্কৃতি মন্ত্রী সূর্যবংশী সুরজ কহিছন। শ্রীক্ষেত্র পুরীন নীলাদ্রি ভক্ত নিবাস ন এবা কেল শ্রীমন্দির মুখ্য প্রশাসক অধ্যক্ষতাতি ছতিশা নিযোগ আউ নীতি সবকমিটির জরুরি বৈঠক বসবা। উপরবেলা 4:30 ছতিশা নিযোগ বৈঠক উত্তর বেলবুড়াট 6:30 নীতি সবকমিটি বৈঠক হওয়া। বৈঠকটি রাজেন্দ্র অভিষেক নু নীলাদ্রি বিজেতক সবু নীতি নির্ঘণ্ট উপরে আলোচনা করা যিবা। ইতার সহিত স্নানযাত্রা, রথযাত্রা ও বাহড়া যাত্রার ভিন ভিন ব্যবস্থা উপরে আলোচনা করি করি অনুমোদন করা যিবা। বৈঠকটি পুরী জিল্লাপাল, আরক্ষী অধীক্ষক সহিত ভিন ভিন অধিকারী, শ্রীমন্দির পরিচালনা কমিটির সদস্য ও ছতিশা নিযোগর প্রতিনিধিমানে উপস্থিত রহবে। হিন্দি ভাষাতে প্রকাশিত পহেলা সংবাদপত্র উদন্ত মার্তণ্ডকে মনে পকাই করি ফি বছর আজির দিনকে দেশে হিন্দি সাংবাদিকতা দিবস ভাবে পালন করা যাচ্ছে। 1826 মে মাসর 30 তারিখ দিন উদন্ত মার্তণ্ড বাহারিথিলা। পণ্ডিত যুগল কিশোর শুক্ল কলিকতা নু গোটে সাপ্তাহিক খবর কাগজ ভাবে ইতার প্রকাশন আরম্ভ করিথিলে। ইংরেজ শাসন সময়াতি ই সংবাদপত্র লোকমানকর স্পর উত্তোলন করবার গোটে মাধ্যম থিলা। নয়াপড়া জিল্লা ন এবা বর্ষা ঋতুতে সম্ভাব্য বন্যা আউ অলগা প্রাকৃতিক বিপর্যয়ের সফল মোকাবিলার লাগি জিল্লাস্তরীয় প্রাকৃতিক বিপর্যয় কমিটি বৈঠক হয়ে যাইছে। জিল্লাপাল মধুসূদন দাসক অধ্যক্ষতাতে সদ্ভাবনা সভাগ্রহণ হয়েবার বৈঠকটি এবা বর্ষা ঋতুতে বন্যা আউ অলগা বিপর্যয়ের সফল মোকাবিলার লাগি বিভাগমানকর ভিতরে তালমেল, সতর্কতা আউ তুর্তি প্রতিক্রিয়া ব্যবস্থাকে বরকস করবার উপরে জোর দিয়া যাইছিলা। বন্যা নিয়ন্ত্রণ কক্ষমানকর নু জুন 1 তারিখ নু অক্টোবর 15 তারিখ তক 24 ঘণ্টিয়া কাম করবার লাগি বৈঠকতে নিষ্পত্তি নিয়া যাইছে।